0: ta am chai ni mung gnan thai chuk ni kokno khur saka bo saka tabuk ha koto ni ke bangkok am chai no satung tungani marangai tongkha omolo bai thangno naikolani nango tei ke bangkhe nangdi satungo onkhor thani hojak tongdi jyotirbikkani phaisango siklarok ni khatung mani kokhur sawi montri bokrok saka jyotirbikkano bharat ni luku agini simino khatung jak bo osoi simung ni klabo bai thangno manjunani kobokha
1: भारत के हर गांव में हर शहर में कुछ न कुछ ऐसा हो रहा है जो हमें प्रेरणा देता है। कई बार इन प्रयासों की ज्यादा चर्चा नहीं होती, लेकिन जब हम इन्हें जानते हैं तो ये विश्वास और मजबूत होता है कि देश अपने लोगों की शक्ति से आगे बढ़ रहा है। मेरा आपसे आग्रह है, अपने आसपास के ऐसे प्रयासों को जरूर देखिए। जो लोग समाज के लिए अच्छा काम कर रहे हैं उन्हें पहचानिए, उनकी सराहना कीजिए, उनसे सीखिए और हो सके तो खुद भी किसी अच्छे काम से जुड़िए।
0: মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতালো মায়ানমার নি রাষ্ট্রবক্রক উংমিন আং ফ্লাইং বাই ককলাম সালায়ানে কনৈ হাকতনি বিশিঙ্গ লাইবুমাতে টংরাইদার রুকজাক হালকন তেইবক্রা ক্লাইনাও ককলাম অঙ্গানে অ ককলাম সালাইমাও নাইমথাংতে মানজুমুং ন খবই মায়ানমার তৈ ভারত নি বিশিঙ্গ হালকনি বেবাক ফুয়ারমুং টং হালকন তৈ ককলাম অঙ্গানে বসং নাইমথাং এডভাইজার অজিত ডোবাল মিয়া সানজাও দিল্লি কতালো বেড়াইনা ফাইজাক ও রাষ্ট্রবক্রক বাই মালাইকা মায়ানমার নি রাষ্ট্রবক্রক মায়ানমার ভারত বিজনেস ফোরাম ককনা রেখা কুর্জা থাইক্লাইও মায়ানমার নি রাষ্ট্রবক্রক পুইলা নখা সালবানি ভারত বেড়াইমাও চা সাল বিহার নি গয়াও ফাই সকাই মানে হুকবার তৈ হুকবার ক্লাইনাই রকনি হামক্রাইও হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি মধ্যপ্রদেশ নি রায়সেন জেলা নিসিমি খেত বাঁচাও অভিযান চেঙ্গে রেওয়ানো তালছারমই চলিনাই অসামুং বতাং বস্কাং জুন তালনি সাল থামচি জরা চলিওয়ানো অসামুং বতাং নি নাইমুং অংখা ফার্স্ট থিতিকে সামুং গফ নাংনানি নবার তিবার দেরামা জরাও হুকবার ক্লাইনাই রকনো নাংমানি ককসাবনানি পঞ্চায়েত বেরামো জাইখে মানজাকনানি তৈ তাং বতাং রকনি কাহাম অংখারি সিধা সিধি কামিও তুনৈ রেনানি কেন্দ্রনি আউলি হামক্রাই তৈ চং ফেরাং মন্ত্রী মনোহর লাল সাকা হাস্তেও স্ট্রিট ভেন্ডার এবার লামাও মানে ফালনাই রকনি বিশিঙ্গ পি এম সনিধি ওয়ানসক তাঙ্গ খক চুকু সাই থামরা খক চিবা রোজাক রাংনি বকবং লাকাই রোজাখা পি এম সনিধি তাংবতাংনি বিশিদক পুংমানর গৈ মিয়া আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম যোগালি যাক মেল কাইসাও ব অকক সাকা কেন্দ্রনি মন্ত্রী মেল লামাও মানে ফালনাই রকনি আগো লাকাইনি চেক দিশাউই রেখা ডিজিটাল লেনদেননি বাকি কিউ আর কোড ব বাকি রেখা ব শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নৈ সাই নৈ চিবিশি ও পি এম সনিধি ওয়ান সপ্তাং চেঙ্গৈ রিমানি পুইলা কিস্তিনি রাং লাকাই সুজাখে উলনি কিস্তি ও রাং খক থামচি সাইতাই আবো সুবাইখে উল থাম কিস্তি ও রাং খক

আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী নচিকেতা।

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দেই না বলে তেলে বেগুনে জ্বলে, গিন্নির রাগ নেই, টেলিফোনে ডাক নেই, শহরেতে কারফিউ, লোকজন কেউ নেই, এক চার চার ধারা ফুটপাতে থাকে যারা, কেউ কোথাও নেই, নেই কিছু নেই, তবুও তো আছে কিছু বলতে।

বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। ভাবার সময় আছে তবুও ভাবনা নেই, পার্কেতে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই, ভর্তি যুবকদের যাতনার সীমা নেই, শিহরণ আনে প্রেমে এমন বাতাস নেই, যুবতীর কটাক্ষ চিরে দেয় এ বক্ষ, হায় রে এমন দিনে সেই অবকাশ নেই, চাল নেই, ডাল নেই, পয়সার দাম নেই, তবুও টিভির স্ক্রিনে খেলার বিরাম নেই, নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই।

এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর চোর চোর।

সোনার নেকলেস, এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, সকলে সমস্বরে এক রাত বিনা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর চোর চোর।

এতক্ষণ আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন নচিকেতা। আকাশবাণী কৈলাসহর কিছুক্ষণের মধ্যে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান।

0: अपने जमाने के सुप्रसिद्ध।
1: এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 মেগাহার্জে। শুরু হচ্ছে রকমারি বাংলা গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ফেলা। অনুষ্ঠানে ফোন করার জন্য কল করুন এই নম্বরে 0382429512। সুরের ফেলায় রয়েছে আপনাদের অপেক্ষায়।

0: নমস্কার, সুরের ভেলা।
1: আমি রাকেশ বলছি, হিমাচল প্রদেশ সিমলা।
2: হ্যালো
1: হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
2: হ্যালো,
1: আমি রাকেশ বলছি, সিমলা হিমাচল প্রদেশে। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
2: হ্যালো,
1: হ্যালো, আওয়াজ আরি? হ্যালো, আমি রাকেশ বলছি, হিমাচল প্রদেশ সিমলা।
2: শুনতে পাচ্ছেন আপনি?
1: আমি
2: হ্যালো
1: শান্তি। হ্যালো,
2: হ্যালো, শুনতে পাচ্ছেন?
1: জি জি জি, আমি সিমলা সে হিমাচল ওর গান।
2: হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন?
1: হুম হুম, ওর গান হ্যাঁ, একলা চালো।
2: হ্যালো
1: হ্যালো হ্যালো
2: হ্যালো
1: হ্যালো হ্যালো ম্যার হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো

0: हेलो हेलो,
1: हेलो, नमस्कार।
0: হ্যাঁ, সুরের ফেলা থেকে বলছি।
1: আপনি আমার কথা শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাসহর থেকে বলছি।
0: আচ্ছা আচ্ছা, বলুন। ভালো না? ভালো আছেন তো আপনি?
1: হ্যাঁ, একদম চাকাচাক, হিন্দি ভাষায় যাকে বলে।
0: বেশ বেশ বেশ, চাকাচাক। তো সুরের ভেলাতে আপনাকে স্বাগত জানাচ্ছি। পছন্দের গানটা
1: ধন্যবাদ।
0: আগে বলুন, এরপরে আমরা কথা বলবো।
1: নিশ্চয়ই। আর আপনি আমাকে সুরের বেলায় যুক্ত করেন।

0: ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ আপনাকে, আপনি ফোন করেছেন আমাদের অনুষ্ঠানে।
0: আর দিদি, আজকে আমাকে মহান শিল্পী আশাজির কণ্ঠে একখানা আধুনিক গান শুনিয়ে দিন।
1: আচ্ছা,
0: গানটা হচ্ছে না দেখো না দেখো না গো মোরে। স্বপন চক্রবর্তী লিখেছেন গানটি, আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন সুরের জাদুকর রাহুল দেববর্মণ।
1: ঠিক আছে, আপনার পছন্দের গান শোনাবো। আর
0: আর এই গানটা দিদি আপনাকে নিয়ে শুনবো, শুনবেন ভীষণ সঙ্গীত প্রিয় সুনীল শর্মা, বীরেন্দ্র শব্দকর, আর দেবদাস, বুল্টি ভুন, আর জহরলাল দাদা, প্রেমজিৎ ভাই, বরুণ সূত্রধর, আমার সহধর্মী সঙ্গীতা দেবনাথ, আর নেটওয়ার্কের সব বন্ধুদের নিয়ে শুন। আর দিদিকে অনেকদিন পরে পেয়েছি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর কিন্তু এসে গেছি আপনাদের মুখোমুখি, এখন কথা হবে। এই 1 ঘন্টা ধরে আমি রয়েছি সুরের ভেলাতে আপনাদের সাথে, শুনতে থাকুন আপনার পছন্দের গান।
0: আপনি আসেন, আপনার প্রেজেন্টেশন দারুণ হয়।
1: ধন্যবাদ,
0: খুব সুন্দর বলেন আপনি।
1: ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার পছন্দের গান চলে এসছে, শুনুন, ফোন করবেন।
0: নমস্কার।
1: নমস্কার।

0: নমস্কার সুরের ফেলা।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন?
1: হ্যালো
0: হ্যালো হ্যালো।

0: হ্যালো,
1: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন আপনি।
0: হ্যাঁ দিদি, এবার আপনার কথা আছে।
1: আচ্ছা
0: আমি বাদল খটিয়াল বলছি,
1: আচ্ছা
0: পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেরিয়া থেকে।
1: আচ্ছা আচ্ছা, ভালো আছেন
0: আর
1: আপনি?
0: দিদি, আমাদের প্রিয় শিল্পী তো শোভন কল্যাণপুর,
1: হুম
0: মানে আমাদের ছেড়ে চলে গেছেন।
1: হুম হুম সেটাই।
0: উনি খুব সুন্দরী গান করেছেন, আমাদের লতা কণ্ঠীর গান।
1: হ্যাঁ
0: লতা মঙ্গেশকর প্লাস শোভন কল্যাণপুর যদি পাশাপাশি গায়, এটা
1: আসলে
0: কার গলা কিছু বুঝতে পারা
1: বোঝা
0: যাবে না।
1: যায় না, ঠিকই,
0: উনি
1: একদম
0: আমাদের ছেড়ে
1: সমতুল।
0: চলে গেছেন, তাই
1: হুম
0: ওনারই গা আমি গান শুনতে চাই দিদি।
1: হুম বলুন কোন গানটা।
0: মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, অথবা আমার স্বপ্নে দেখা দুটি নয়ন হারিয়ে গেল কোথায় কখন কেউ তা জানে না।
1: আচ্ছা, দুটো গানের মধ্যে আমি দেখছি, হ্যাঁ যেটা,
0: হ্যাঁ দিদি, হ্যাঁ।
1: আচ্ছা ঠিক আছে।
0: আর দিদি, আমি কিছু বন্ধুদের গানটা শোনাতে চাই।
1: অবশ্যই বলুন।
0: প্রথমে আছে আমার বন্ধু দেবজিৎ দাস,
1: হুম
0: লালন ঘরামি, বিশ্বনাথ গায়েন, রবীন মান্না, সেই সঙ্গে আপনিও শুনবেন।
1: ঠিক আছে,
0: ভালো থাকবেন দিদি, নমস্কার। নেবেন
1: অবশ্যই, নমস্কার আপনাকেও। গান চলে এসছে,
0: নমস্কার।
1: শুনুন।

0: নমস্কার সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো, একটু জোরে বলুন।
0: হ্যাঁ শুন, হ্যালো শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি।
0: আচ্ছা বলুন।
1: আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে, অনুপ কুমার।
0: ঠিক আছে, ভালো আছেন তো আপনি?
1: হ্যালো
0: হ্যালো, ভালো আছেন নিশ্চয় আপনি?
1: হ্যাঁ ভালো আছি।
0: হুম হুম
1: আসলে একটা কথা বলতেই হয়, যদিও হিন্দি ভাষা থেকে ঝাড় নিতেই হবে অবশ্যই, মুলাকাত কি জরুরত নহি পড়তি, বস ইয়াদ করতে হি চেহারে পর খুশি আ জাতি। এরকম আমার সমস্যাতে হ্যালো বলতে বুঝে গেছি তোমাদের, কিন্তু আমি রে ভাই অনুষ্ঠান তো শুনতে পাইনি, আনএভয়েডেবল রিজনিং, যে কোনো কারণে হোক আমি চালাতে পারিনি অনুষ্ঠানটা, ট্রাই করতে শুরু করে গেলাম, যার ফলে আপনাদের আলোচ্য টপিকটা আমার জানা হয়নি।
0: না, বিশেষ কোনো টপিক নিয়ে কিন্তু আজকে আলোচনা হচ্ছে না, আমাদের শ্রোতাদের কাছ থেকে জেনে নেব কী ধরনের কথাই পছন্দ হচ্ছে, কী ধরনের আলোচনা আমাদের চলতে পারে। অনুষ্ঠান তো মাত্র শুরু হলো, মাত্র

0: দুটো গান গেল,
1: আলোচ্য বিষয় নেই
0: এখন, এখন পর্যন্ত আলোচ্য বিষয়ে আমি আসিনি, তো শ্রোতাদের কাছ থেকে আমি অনুরোধ করব।
1: তবে একটা কথা বলতেই হয়, গতকাল 31 মে আমাদের খুব খুব খুব ভীষণ রকমের প্রিয় এক গায়িকা, অবশ্যই নামটা বলে দিই, সুমন কল্যাণপুর,
0: হ্যাঁ ওনার গানে এখন চলছিল,
1: করেছেন,
0: হ্যাঁ হ্যাঁ,
1: যার ফলে কি বলবো, মানে আমাদের সুরের আকাশে আমাদের ইন্দ্রপতন, মানে কি বলবো, মানে অবশ্যই ভালো ভালো গায়ক গায়িকা ছেড়ে চলে যাচ্ছে,
0: হ্যাঁ এক এক করে, কিন্তু
1: আগে হাতে গোনা কয়েকদিন আগে আশা ভোসলে গেলেন, আর কালকে চলে গেলেন সুমন কল্যাণপুর। তো একটা পর্যায়ে আমি দেখেছি, হ্যাঁ আমি ওনাকে, ওনার প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে, লতা মঙ্গেশকরজির প্রতি ওনাকে প্রণাম জানিয়েও আমি বলছি যে সুরের আকাশে কিন্তু দুটো সূর্য, এক লতা মঙ্গেশকরজি, অন্যজন আমাদের সুমন কল্যাণপুর। কি বলবো, মানে ওনার গান শুনলেই মনে হয় যেন লতা গান গাইছেন,
0: ঠিকই,
1: এত সুরেলা গলা, কি বলবো সব।
0: আর অনেক ক্ষেত্রে কিন্তু, অনেক ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ বলছি যে যার কারণে সমতুল্য কণ্ঠ হওয়ার কারণে কিন্তু সুমন কল্যাণপুর কিন্তু পরবর্তীকালে একটু পিছিয়ে গেছিলেন, কারণ একই শিল্পী, একই শিল্পীর কণ্ঠ সবাই শুনতে চায় না, যেহেতু সমতুল্য, আর সেইভাবে লতা মঙ্গেশকরের তখন,
1: হ্যাঁ একটা গান শুনতে চাইছি, মানে ওনার গলায়, ওনার গলায় একটা গান, মনে করো আমি নেই, মনে করো আমি নেই,
0: সেই গানটা কিন্তু, হ্যালো,
1: জোড়ার বন্যায় চৈতালি,
0: বলছি যে, হ্যাঁ
1: কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি,
0: এই গানটাই কিন্তু সুরের ফেলাতে বেজে গেছে, সেকেন্ড গানটা ছিল এই গানটা, এই গানটা হয়ে গেছে, আমাদের বাজানো হয়ে গেছে শ্রোতা বন্ধুর অনুরোধে। তো
1: তাহলে কোন গানটা শোনা যায়, যাই হোক আমি এখন এখনো মনে করতে পারছি না এই মুহূর্তে, যাই হোক যে কোনো সুমন কল্যাণপুরের যে কোনো কলার গান, মানে যে কোনো গান, আধুনিক বলুন বা যে কোনো টাইপের গান শুনে দিলে বাজিত হবে। আর যাদের নিয়ে শুনতে চাইছি, বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু আছেন, তারপর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, দুটো ভাই দেবজিৎ দাস, তারপর সজল দা আছেন, সজল মালাকার মহাশয়, কার্তিক মালাকার, আর এ মুহূর্তে যারা রেডিওর পাশে গান শুনছেন, হইল এই সুমন কল্যাণপুরের কলায় কি কোনো গান, যাই হোক ভালো থাকুন, সমাধি ভালো রাখুন।
0: হ্যাঁ বলছি সমাধিকে মিস করছেন আপনি ঠিকই, কিন্তু আজকে আমি অনুষ্ঠানে সময় নেই।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: হ্যাঁ বলছি আপনি সমাধি বলে যে সম্বোধনাটা করলেন, আমাকে কিন্তু এই ভ্রান্তিগুলো ভেঙে দিতেই হচ্ছে, ভেঙে দিতেই হচ্ছে। তো যাই হোক আপনার পছন্দের,
1: তাই আমি মনে মনে ভাবছিলাম যে সমাধি আলোচ্য বিষয় না না নিয়ে, মানে আলোচ্য বিষয় নিয়ে যদি না বলা যায় তাহলে একেবারে টিকি নট করে দেবে, দেখলাম
0: সেজন্য বললাম যে আজকে কোনো বিশেষ করে আলোচ্য বিষয় নেই, শ্রোতাদের কাছ থেকে আমি জানতে চাইবো বলছিলাম।
1: অবশ্যই আমাদের সুস্মিতা, কেমন আছেন সুস্মিতা?
0: হ্যাঁ ভালো আছি, ভালো আছি, আপনার, আপনার জন্য একটা গান পাঠাচ্ছি আপনি শুনুন।
1: শুনতে পেলাম সত্যি রে ভাই, আপনার গলা কি বলবো, মানে সব্বার গলা ভালো, আর সুস্মিতাদের গলা শুনলে মনে হয় পুরনো সেই দিনের কথা, যখন আমরা শুনতাম ওই হ্যালো ওয়েস্টমিল অনুষ্ঠান শুনতাম, সুস্মিতা থাকতেন, আর বিভিন্ন আরো বিভিন্ন গলা কি বলবো, যাই হোক এর মধ্যে,
0: হ্যাঁ যাই হোক আপনার পছন্দের,
1: সুস্মিতা দিয়ে সময় নেব না, ভালো থাকুন, ভালো রাখুন,
0: হ্যাঁ ধন্যবাদ, গান চলে এসছে শুনুন,
1: ধন্যবাদ।

0: নমস্কার, সুরের ভেলা। হ্যালো,
1: নমস্কার। নেবেন?
0: নমস্কার,
1: শুনতে পাচ্ছেন আমার কথা?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে। আর অনেকদিন বাদে আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে পারছি।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিকই, অনেকদিন পর।
1: মানে
0: অনেক
1: দারুণ লাগছে, আপনি এত সুন্দর অনুষ্ঠান প্রেজেন্টেশন করেন, এত ভালো একজন অ্যাঙ্কার। সত্যি আপনার সঙ্গে কথা বলা সেটা ভাগ্যের ব্যাপার। আর আপনি সেরকম অনুষ্ঠানে অনেক কম আসেন, তাই আপনার সঙ্গে কথা হয় না আমাদের। ধন্যবাদ। আর গান শুনবো, গান তো অবশ্যই শুনতে হবে আমাদের। আর আজকে আমি কুমার শানুর কণ্ঠে একটি আমাকে শুনিয়ে দিন আধুনিক গান, কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি। আর বিশেষ করে আপনি বলেছিলেন অনুষ্ঠানে যে আজকে কোনো বিষয় আপনি রাখেননি, তবে তাদের কাছ থেকে আপনি জানতে চান,
0: সেটাই না? সেটাই,
1: সেটা সুন্দর কথা বলেছেন, ভালো লাগছে। যাই হোক, তবে আমি বলি কি, আজ তো হচ্ছে 1 জুন। প্রতি বছর আমরা গোটা বিশ্ব জুড়ে পালিত করি 1 জুন হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস, ওয়ার্ল্ড মিল্ক ডে। সেটা দেখুন জাতিসংঘ স্বীকৃতি দিয়েছিল যে প্রতি বছর যাতে আমরা সেই দিবসটা পালন করি। আর সেটা পালনের অর্থ সেটাই যে মানুষকে সচেতন করা সেই দুধের সম্পর্কে, দুধের পুষ্টি সম্পর্কে, যাতে আমরা মানুষকে সচেতন করি। দুধ এমন একটি তরল পদার্থ খাবার, সেটা খেলে আমাদের শরীরে অনেক পুষ্টি হয় এবং সত্যি আমাদের খেতে হয় সবার। কিন্তু
0: আর জন্মের পর থেকে কিন্তু একটা সন্তানের ক্ষেত্রে দুগ্ধ, মায়ের দুধ হোক বা একটু পরে যদি আমরা বয়সের মানে অতিক্রমণ যখনই আমরা দেখতে পারি, তখনও কিন্তু বাচ্চারা কিন্তু দুধের ওপরেই নির্ভরশীল। আর পরবর্তী সময়েও যারা বিভিন্ন অসুস্থতার কারণে যাদের প্রবলেম হয় তারা অবশ্য নিতে পারে না, কিন্তু দুধ খাওয়াটা কিন্তু আমাদের শরীরের পক্ষে আসলে একান্ত প্রয়োজনীয়। এর মধ্যে যে পুষ্টিগুণ রয়েছে, ঠিক না, অনেক দিক দিয়ে কিন্তু আমাদের শরীরকে সাহায্য করছে বাড়াতে। ঠিক আছে,
1: ঠিক ঠিক, আর আপনি ভালো থাকবেন, আমরা সেটাই চাই। আর এই মুহূর্তে দু চারজনের নাম আমি বলতে চাই, আপনি গান চালিয়ে দিন। আমি বলতে
0: হ্যাঁ, গান চলে এসছে, আপনি।

0: বলুন।
1: আপনি প্রথমে আপনি শুনবেন গানটি, আর রয়েছেন অনুপ কুমার ভট্টাচার্য, খুব ভালো একজন শ্রোতা, সুন্দর কথা বলেন, ওনার গলাটাও ভালো, যাই হোক মজা লাগে শুনতে। তারপর রয়েছেন জবরলাল বর্মন মহাশয়, তিনিও ভালো পুরনো শ্রোতা, আশুতোষ দেবনাথ, সঙ্গীতা দেবনাথ মহাশয়া, তারপর মিঠুন চক্রবর্তী, সত্যভা ভট্টাচার্য, আর এই মুহূর্তে যারা শুনছেন আর অম্বালিকা ভট্টাচার্য, আর এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কৈলাস শহরে, সবাইকে নিয়ে শুনবো। আর শ্রোতা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর শুনতে থাকুন আকাশবাণী কৈলাস শহর। সবাইকে ধন্যবাদ, নমস্কার।

0: নমস্কার সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো,
1: নমস্কার মাতাজি।
0: নমস্কার,
1: আমি কমলপুর থেকে নিরঞ্জন গোস্বামী বলছি।
0: হ্যাঁ, নমস্কার নেবেন আমাদের তরফ থেকে, বলুন।
1: আপনাকে অনেকদিন পর আপনি আসছেন।
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন তো আপনি?
1: কণ্ঠ শুনে খুব আনন্দ লাগছে।
0: হ্যাঁ, আপনি ভালো তো, সুস্থ তো এখন?
1: মোটামুটি চলাফেরাতে আছি আর কি।
0: ঠিক আছে ঠিক আছে।
1: কোনোরকম চলি, অত্যন্ত কষ্ট হয় এই আর কি। সকল শ্রোতাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল, আপনাকেও রইল। আমার একটা গান শোনাবেন, রবীন্দ্রসঙ্গীত।
0: হ্যাঁ বলুন।
1: প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চির ফতের সঙ্গী আমার চির বন্ধু হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে।
0: হ্যাঁ ঠিক আছে, শুনিয়ে দেব। আর এছাড়াও আপনি কিন্তু, মানে কি বলবো, আপনার ওষুধপত্র তো চলছে ঠিকই জানি, কিন্তু এর মধ্যেও আপনি একটু, আমার তরফ থেকে আন্তরিকভাবে একটা রিকোয়েস্ট যে আপনি একটু হালকাভাবে প্রাণায়ামগুলো করুন। আর হ্যাঁ, প্রাণায়ামগুলো চালিয়ে যান, যদিও না পারেন আপনি আপনার বেডে বসে বসে হলেও, মানে নিয়মিত যেগুলো আপনি জানেন, আমি ঠিক নির্দিষ্ট করে নামগুলো বলছি না, একটু চালিয়ে যান। দেখুন অনেক অনেক
1: প্রাণায়াম।
0: হ্যাঁ
1: আসন প্রাণায়াম, ওরকম
0: হ্যাঁ
1: উঠে হাঁটা,
0: আপনি বলেছিলেন কিন্তু যে আপনি এই আসন প্রাণায়াম করেন বলে, তো আমি তাও আমি বলছি যেহেতু অসুস্থতার একটা রয়েছে কারণ, তো এর মধ্যেও যতটুকু সম্ভব আপনি এইগুলো চালিয়ে যান।

0: অবশ্যই সুস্থ হয়ে যাবেন, আমাদের অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
1: আপনাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করো মাতাজি, আর সুস্থ হইতাম না, অবনা সুস্থ হইতাম না, আর ওখানে একদম এইবারে সুস্থ হইতাম, এইবারে।
0: আচ্ছা আচ্ছা, এভাবে বলবেন না,
1: জন্য সুস্থ হইতাম, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করো।
0: অবশ্যই প্রার্থনা প্রার্থনা করি, আপনি যাতে সুস্থ হন, আমাদের সাথে থাকুন, আপনাকে আমরা প্রত্যেক অনুষ্ঠানে পাই, এই একটা আমাদের তরফ থেকে একটা আবেদন রইল আপনার জন্য। আপনার পছন্দের গান চলে এসেছে, শুনুন, অনেক ভালো থাকুন আপনি, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার নেবেন,
1: ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।

0: নমস্কার, সুরের ফেলা থেকে বলছি। হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো হ্যালো, সুরের ফেলা বলুন।
1: হ্যালো,
0: হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার নীলেন ম্যাডাম।
0: নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মা।
0: ঠিক
1: ভালো
0: আছে।
1: আছেন আপনারা সবাই?
0: হ্যাঁ, ভালো আছি, ভালো আছি, বলুন।
1: আজকে আমাকে স্বর্ণযুগের একটি বাংলা ছায়াছবির গান শুনিয়ে দেবেন, একান্ত আপন ছায়াছবি থেকে, আশাজির কণ্ঠে। হায়রে কালা, একই জ্বালা, বাঁশি শুনে ঘরে থাকতে পারে না।
0: ঠিক
1: মহান
0: আছে।
1: গীতিকার স্বপন চক্রবর্তীর সেই লিখা গানটি মধুর সুর দিয়ে সাজিয়েছেন মহান সুরকার রাহুল দেব বর্মণ। আর স্বর্ণযুগের গানগুলি সত্যি যখন শুনি মন একবারে ভালো হয়ে যায়। আর এই কালজয়ী সৃষ্টির কারিগর যারা ছিলেন সলিল চৌধুরী, স্বপন চক্রবর্তী, গৌরীপ্রসন্ন মজুমদার, পলক।

0: বন্দ্যোপাধ্যায়, মুকুল দত্ত, রাহুল দেব বর্মণ, এর মতো কিংবদন্তি গীতিকার ও সুরকাররা তাঁদের সৃজনশীল লেখনী আর সুরের মূর্ছনা ছাড়া বাংলা গানের এই স্বর্ণযুগ কল্পনা করা অসম্ভব।
1: আসলে কারণ
0: লতা
1: আজ
0: মঙ্গেশকর, হ্যাঁ, সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে শুরু করে আরো অনেক মহান শিল্পীরা রয়েছেন, ওনাদের প্রত্যেকটি নাম, প্রতিজনের নাম বাংলার সংস্কৃতির এক একটি স্তম্ভ আমি মনে করি।
1: ঠিকই। আর সেই সাথে আমাদের গতকাল আমরা হারিয়েছি আমাদের অন্তরের প্রিয় এক শিল্পীকে, সুমন কল্যাণপুর। ওনার গানও আমরা শুনিয়েছি আজকের অনুষ্ঠানে, তো কিছু শুনতে চাইবো আপনার কাছ থেকে।
0: কেন, ওনার ওনার গানগুলি তো আর কি বলে কি বলবো, ওনার গানগুলি আমরা এই স্বর্ণযুগ থেকে শুনে আসছি। ওনার কণ্ঠস্বর বা আমাদের সবারই প্রিয় লতাজির যে কণ্ঠস্বর প্রায় সমান, কখনো সেটা মানে বোঝাটা অসম্ভব যে এই গানটি যে কে গাচ্ছেন, লতাজি গাচ্ছেন না সুমন কল্যাণপুর জি গাচ্ছেন, তো সেটা বুঝে নেওয়াটা খুবই কঠিন ব্যাপার হয়। ওনাদের সেই গান প্রায় দুজনের কণ্ঠে প্রায় এক সমানই বোঝা যাচ্ছিল। তো ওনার গান যতবারে শুনি প্রতিবারে মনকে করে ভালো করে দেয়। তো ওনার গান যে শুধু যে আমাদের সেই স্বর্ণযুগের শ্রোতাদের কাছে প্রিয় তা নয়, নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও সেই ওনার গানগুলি একবারে মনকে আকৃষ্ট করে তোলে।
1: ঠিকই, সেটাই শুনতে চাইছিলাম। তো অনেক কিন্তু এখনো ইয়াং জেনারেশন যারা রয়েছে, এরাও কিন্তু সেই পুরনো গানগুলো কিন্তু শুনতে চায় সবসময়। কিন্তু এই নতুন এখন যে জেনজি যেটা চলছে, তাদের যে এই লাফালাফি এইসব গান না, তারাও কিন্তু অনেক সময় চায় যে সেই গানগুলো শুনতে, যেগুলো আসলে মনে অনেক দাগ কাটে।
0: না না, ঠিকই ঠিকই ঠিকই ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। একটি গানের কথাই বলছি, পুরোনো যুগের সে স্বর্ণযুগের হিন্দি ছায়াছবির গান 1972 মুক্তিপ্রাপ্ত, সেখানে লতাজি মুকেশ গিয়েছেন, কিন্তু সেটা মডিফাই করে নতুন প্রজন্মের শিল্পীরা সেই গানটি গাচ্ছেন, বা সেই গানটি নতুন প্রজন্মের শ্রোতারাও অধীর আগ্রহে সেই গানগুলি
1: শুনছেন শুনছেন। সেটাই সেটাই বলছিলাম। তো ঠিক আছে, আপনার পছন্দ, আপনার কথা শুনে ভালো লাগলো। আপনার গান চলে এসছে, শুনুন, ফোন করবেন।
0: ঠিক আছে, ভালো থাকুন,
1: ধন্যবাদ,
0: সবাই
1: ধন্যবাদ,
0: রাখছি, নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার নেবেন।

0: नमस्कार, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি।
1: নমস্কার দিদি,
0: হ্যাঁ নমস্কার, কে বলছো?
1: আমি বিশ্বকা দাস বলছি, বৈজন্তনগর থেকে।
0: আচ্ছা আচ্ছা, কি করো যেন তুমি? হ্যালো।
1: আমি পড়াশোনা করি।
0: তো ভালো চলছে নিশ্চয় পড়াশোনা? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ
1: কি বলছো দিদি?
0: বলছি যে পড়াশোনা তো ভালো চলছেই নিশ্চয়ই,
1: হ্যাঁ,
0: ঠিক না? কারণ পড়াশোনা, হ্যাঁ পড়াশোনা ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই। পড়াশোনার পাশে পাশে আমরা অনেক কাজ করতে পারি, কিন্তু পড়াশোনাকে আমাদের কিন্তু সাথে রাখতেই হবে। আর পড়াশোনার
1: আমি মানে প্রথমে ভালো করে শুনিনি, আমি বৌদি মোবাইল দিয়ে ফোন করেছি, তো ভালো করে নেট মিলছে না তাই।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তো পছন্দের গানটা শুনে নি, কি গান?
1: রবীন্দ্রসঙ্গীত শুনবো একটি, বড় আশা করে এসেছি গো ওই গানটি।
0: ঠিক আছে।
1: তো আমার সাথে আছে আমার বৌদি আর আমার ছোট বোন মৌসুমী দাস, আপনি শুনবেন?
0: অবশ্যই আমাকে তো শুনতেই হবে, ঠিক না?
1: আপনি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, ভালো আছি, ভালো আছি, সেই জন্য তো আজকে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক
1: আপনার
0: ঠিক
1: সাথে
0: না?
1: আমি অনেকদিন পরে কথা
0: অনেকদিন
1: বলেছি,
0: পর,
1: আমার শোনা
0: ঠিকই।
1: হয় না প্রতিদিন, মাঝে মধ্যে শুনি।
0: হ্যাঁ হ্যাঁ, না আসলে পড়াশোনার সাথে সাথে এই রেডিও টিভির সাথে বেশি জড়িয়ে থাকাটাও কিন্তু ঠিক না, তাও মধ্যে মধ্যে শোনো, সবই শোনো আর ফোন করো, রেগুলারের প্রয়োজন নেই, কিন্তু মধ্যে মধ্যে সাড়া দেবে যে তুমি আছো
1: না,
0: আমাদের
1: আমি
0: সাথে।
1: মধ্যে মধ্যে শুনি, বেশি শুনি, কারণ ও আমাদের বাড়িতে শোনা যায় না, আর আমার বাবু মা সবাই বকে, তো বেশি গান শুনলে তাই, মা
0: সেই
1: কানের
0: জন্য তো
1: সমস্যা,
0: বলছি, সেই
1: একটু ব্যথা করে বেশি গান শুনলে।
0: হ্যাঁ সেই জন্যই বলছি যে তোমাকে বলবো না যে আমাদের সাথে থাকো, আমাদের সাথে মধ্যে মধ্যে থাকো, পড়াশোনা করো, এখন তোমাদের কিন্তু পড়তেই হবে, সাথে গান বাজনা বা টিভি যেগুলো রয়েছে অন্যান্য মিডিয়া, সের সাথে একটু ডিস্টেন্স রেখে নিজের কেরিয়ারকে গড়ার চেষ্টা করো, ঠিক না? তাও ফোন করেছো আজকে, অনেক ধন্যবাদ। আর গান চলে এসছে, শোনো শানের
1: আচ্ছা
0: কণ্ঠে
1: রাখছি,
0: গানখানি শোনাচ্ছি তোমাকে,
1: আচ্ছা রাখছি,
0: ঠিক আছে?
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।

0: নমস্কার দিদি ভাই।
1: নমস্কার সুরের ফেলা।
0: হ্যাঁ সুরের বেলা নমস্কার দিদি ভাই।
1: নমস্কার,
0: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
1: হ্যাঁ বলো, কেমন আছো?
0: হ্যাঁ দিদি ভাই আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আমিও খুব ভালো
0: দিদি ভাইকে অনেক দিন পরে পেয়েছি।
1: এত সুর টানলে কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে।
0: না দিদি ভাই শেষ হবে না, আমি বেশি কথা বলবো না তো।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে।
0: দিদি ভাই আমি একটি গান শুনবো, অনুরাগের ছোঁয়া।
1: কোন গানটা?
0: এমন আমার হারিয়ে যায়।
1: ঠিক আছে,
0: আমার সঙ্গে শুনবেন কাজল দাদাভাই, আশুতোষ দাদাভাই, সঙ্গীতা বৌদিবি, আর দিদি ভাই আপনিও শুনবেন।
1: অবশ্যই।
0: নমস্কার দিদি ভাই, ভালো থাকবেন।
1: আর কিছু বলবে না আজকে?
0: না দিদি ভাই সময় একদম শেষ হয়ে আসছে, অনেক শ্রোতা বন্ধুরা রয়েছেন তো।
1: ঠিক আছে ঠিক আছে, গান চলে এসছে। নমস্কার।
2: ডিজিটাল অডিও

0: হ্যালো,
1: নমস্কার। সুরের ফেলা,
0: আমি রাকেশ বলছি, হিমাচল প্রদেশ, সিমলা।
1: আচ্ছা বলুন, ভালো আছেন আপনি?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন। ওর গান শুনবো, রবীন্দ্র সঙ্গীত একরা চালু দি।
1: বাহ, গানটা যদিও বাংলা কিন্তু অনেক ভাষায় গানটা প্রচারিত হয়েছে, ঠিক না?
0: জি জি জি জি জি
1: হ্যাঁ
0: জি জি,
1: ঠিক আছে। তো বাংলাতে আপনাকে শুনিয়ে দেব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ।

0: সেটাই
1: ঠিক
0: কিন্তু।
1: আছে, আমাকে
0: হ্যাঁ
1: একটা ওই বন্দিছুলার কণ্ঠে বৃষ্ণামার চোখের পাতা ছুঁয়েও না এই গানটা শোনাবেন,
0: কোন গানটা আরেকবার বলুন।
1: শিল্পী হচ্ছেন হৈমন্তী শুক্লা,
0: গানটা,
1: আর গানটা হচ্ছে বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়েও না।
0: আচ্ছা হ্যাঁ আমি
1: আর এই
0: দেখছি।
1: গানটা যাদের কিনে শুনবো, বাদল খটিয়াল, প্রবীণ মান্না, দেবজিৎ দাস, হ্যাঁ, এবং এই মুহূর্তে যারা শুনছেন সকল কিনে শুনবে।
0: ঠিক আছে, অনেক ভালো
1: নমস্কার দিদি
0: থাকবেন।
1: ভাই,
0: হ্যাঁ
1: ভালো
0: হ্যাঁ
1: থাকবেন আপনিও।
0: হ্যাঁ ভালো থাকবেন, আর অবশ্যই বৃষ্টি চলে আসবে কয়েকদিনের মধ্যে, আমাদের
1: হ্যাঁ
0: আকাশবাণীকে সাথে
1: অবশ্যই আশা
0: রাখুন।
1: করি।
0: হ্যাঁ ধন্যবাদ।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, সুরের ফেলা থেকে বলছি।
0: হ্যাঁ, আমি হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে লালন ঘর আমি কথা বলছি। দিদিভাই,
1: আচ্ছা আচ্ছা, বলুন।
0: দিদিভাই ভালো আছেন তো?
1: হ্যাঁ, ভালো আছি। আর আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, ভালো আছি। মানে যা গরম পড়েছে, একটু বৃষ্টি হতো একটু মানে শান্তি হতো। বৃষ্টি আমাদের এখানে হয়েও কিন্তু হলো না, মেঘ করেছিল গতকাল।
1: সেটাই তো, অনেক জায়গায় কিন্তু আমাদের এদিকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, তো আপনাদের ওদিকেও আশা করা যাচ্ছে যে কয়েকদিনের মধ্যে এসে পড়বে।
0: হ্যাঁ, মেঘ রয়েছে কিন্তু মেঘ করছে, বৃষ্টির দেখা নেই।

আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে এখন বেলা ১২টা। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। যুব অনুষ্ঠান যুববাণী শুনবেন বেলা ১২টা বেজে ৫ মিনিটে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান শুনবেন ১২টা বেজে ৩০ মিনিটে। দুপুর ১টায় রয়েছে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা প্রচারিত হবে ১টা বেজে ৫ মিনিটে। ১টা বেজে ৩০ মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

গজল শুনবেন দুপুর 1:40। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে দুপুর 2:00। লোকগীতির অনুষ্ঠান রয়েছে দুপুর 2:15। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে দুপুর 2:30। দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ দুপুর 3:05 রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান।

ঘর গৃহস্থের অনুষ্ঠান রয়েছে সন্ধে ছটায়। রাত সাতটায় আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত সাতটা বেজে 35 মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 মিনিটে আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা প্রচারিত হবে রাত 8:10। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ প্রচারিত হবে রাত 8:30। রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান শুনবেন রাত 9:15, রাত 9:30 শাস্ত্রীয় কণ্ঠ সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। দেশাত্মবোধক গান রয়েছে রাত 10:10, রাত 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:35 আমাদের আজকের চলতি অধিবেশনের সমাপ্তি। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শুরু হচ্ছে যুব অনুষ্ঠান যুববাণী।

বন্ধুরা, চুল হচ্ছে সৌন্দর্যের দিক দিয়ে অন্যের কাছে নিজেকে মেলে ধরার একটি মাধ্যম। সুন্দর ও সুস্থ চুল চাইয়ে চাই। তো আজ আসলে শুরুতেই চুল পড়া রোধের জন্য কয়েকটি পরামর্শ দেব, তারপরে চলে আসব আমাদের মূল অনুষ্ঠানে। খাবারে নুন কম খাবেন। এই নুন মাথার ত্বকের কোষে জল জমতে সাহায্য করে। মাথার ত্বকের কোষে যদি জল জমে তাহলে চুলের গোড়া নরম হয়ে যায় ও অধিকাংশ চুল পড়ে যায়। ওজন ও মেদ কমানোর জন্য অনেকে হঠাৎ খাওয়া দাওয়া একেবারে কমিয়ে দেয়। খাওয়া কমানোতে চুল পড়ে, তাই এর জন্য ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া যেতে পারে। চুল ভালো রাখার জন্য প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া দরকার। এছাড়া বেশি পরিমাণে লাল শাক, কচু শাক, আঙুরের রস, আলু, স্যালাড, ডিম ও মুরগির মাংস খেতে পারেন। প্রচুর পরিমাণে ভিটামিন ই সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি খেতে পারেন, যেমন নাশপাতি, বাদাম খান নিয়মিতভাবে। 5. অতিরিক্ত চিনি ও চর্বিযুক্ত খাবার, যেমন আইসক্রিম, কেক, নুন, ফাস্টফুড, বাটার, ময়দা, বাজার চকলেট, ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, পশুর চর্বি, চা ও কফি খাওয়া উচিত নয়। এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা চুলের পক্ষে খুব ক্ষতিকারক। নতুন চুল গজাতে রোজ রাতে শোয়ার আগে 10-15 মিনিট চুলে তেল ম্যাসাজ করুন। গরম জল, ড্রায়ার বা এমন কিছু ব্যবহার করবেন না যা চুলের জন্য ক্ষতিকারক। জেল, মোজ, হেয়ার ড্রাই চুলের ক্ষতি করে। আবার দীর্ঘ সময় ধরে হেলমেট, টুপি পরে থাকবেন না। চুল টান টান করে বাঁধবেন না, এতে চুল ঝরে পড়ে দ্রুত। বেজা চুল আঁচড়াবেন না, ভিজে চুল কখনও বাঁধবেন না। আবার তোয়ালে দিয়েও খুব ঘষে চুল মুছলে চুল পড়ে যায়। প্রতিদিন 15-20 গ্লাস জল খাওয়া উচিত, এ ব্যাপারে আমরা সচেতন নই। যারা রোজ দিন ঘরের থেকে বাইরে বেরিয়ে কাজ ও স্কুল করছেন তাদের 2-3 দিন অন্তর শ্যাম্পু করা প্রয়োজন। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু করা উচিত। চুল পড়া বন্ধ করার জন্য বাজারে মিনোক্সিডিল নামের ঔষধ পাওয়া যায়। এই ঔষধটি নারী ও পুরুষ উভয় ব্যবহার করতে পারেন। ধূমপান ত্যাগ করতে হবে। প্রতিদিন একটু করে ব্যায়াম করতে হবে শরীরের ফিটনেস ধরে রাখার জন্য, আর এর ফলে চুল ও পুষ্টির থেকে বঞ্চিত হয় না। বন্ধুরা, যে সামান্যটুকু পরামর্শ দেওয়া হলো এতে কিছুটা হলেও সবাই যদি মেনে চলতে পারেন তাহলে উপকৃত হবেন। এই দৃঢ় প্রত্যাশায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের যুব আসর। যুব আসরে আজ আমরা টুসি দেবকে নজরুল সঙ্গীত শোনাতে আমন্ত্রণ করেছি। সঙ্গে তবলা রয়েছে প্রতাপ রঞ্জন নাথ।

0: প্রতাপ রঞ্জন নাথের তবলার সহযোগিতায় এবং টুসি দেবের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনতে শুনতেই আমরা আসরের শেষ প্রান্তে দাঁড়িয়ে। বন্ধুরা, আজ তাহলে বিদায় নিচ্ছি, কথা হবে নতুন সাজের কথা নিয়ে আগামী যুব আসরে।
1: এতক্ষণ শুনছিলেন যুব অনুষ্ঠান যুববাণী, আসর সঞ্চালনায় নূর আহমেদ। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

শাস্ত্র বলে থাকবে কেন প্রমাণ যদি চাও, শাস্ত্র পুরাণ সমান আমার বচন শুনে যাও, সবল আমি আমার কাছে কেউ ভেড়ে না তাই, এই দেখো না হাতে হাতেই প্রমাণ দিয়ে যাই, এই না শুনে শ্রোতা।

0: केटे दिन दिन केटे दिन केटे दिन दिन केटे दिन।
1: শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলা আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আলকা ইয়াগনিক এবং বাবুল সুপ্রিয়র কণ্ঠে গানখানি শুনছিলেন। চিত্রমালা অনুষ্ঠানে শ্রোতাবন্ধুরা আজ শুনছেন মাশুকা ছবির গান। এবারের শিল্পী সোনিধি চৌহান এবং শান।

0: হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালায় শুনছিলেন মাশুকা ছবির গান। অনুষ্ঠানের সবশেষে শুনলেন আলকা ইয়াগনিক এবং অভিজিতের দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানখানি। আকাশবাণী কৈলাসহর, এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মায়ানমারের প্রেসিডেন্ট আং লাইং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে নতুন দিল্লিতে আজ বৈঠকে বসেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবারও বেড়েছে। ভারত ওমান সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আজ থেকে বলবৎ হল। 35 জন নতুন মন্ত্রীকে সামিল করে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। ভিয়েতনামের দান আংয়ে অনূর্ধ্ব 17 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়েরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে 10টি পদক জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট ওমেন আং লাইং এর সঙ্গে বৈঠকে বসেন। দুদেশের মধ্যে ঐতিহাসিক ও পরম্পরাগত সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয় বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা ও সংযোগ সহ দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যাবতীয় দিক উঠে আসবে। 5 দিনের সফরে মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার বিহারের গয়ায় পৌঁছন। তাঁর সঙ্গে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছেন। শ্রী লাইং আগামীকাল মুম্বাই যাবেন। বাণিজ্য ও শিল্প প্রতিনিধি দলের সঙ্গেও তিনি বৈঠকে বসবেন। মায়ানমারের প্রেসিডেন্ট আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত প্রত্ন সামগ্রীর এক প্রদর্শনীও তিনি ঘুরে দেখবেন। উল্লেখ্য, ভারতের প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট এবং মহাসাগর নীতির সঙ্গে মায়ানমার যুক্ত। তেহরান একটি মার্কিন MQ-1 প্রিডেটর ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে। এর ফলে পশ্চিম এশিয়ায় আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইরান এই হামলার কথা স্বীকার করেছে। এদিকে কুয়েত জানিয়েছে তারা আকাশপথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন MQ-1 ড্রোনকে গুলি করে নামানোর পর আত্মরক্ষার অংশ হিসেবে দক্ষিণ ইরানের গরুক ও কেশম দ্বীপের রাডার ও ড্রোন কমান্ড সাইটে হামলা চালানো হয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প জানিয়েছিল মার্কিন MQ-1 প্রেডেটর ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করার পর তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি গুলি করে নামিয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে পরমাণু সংক্রান্ত কোনো বিষয় নেই বলে সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ খারিজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন এই চুক্তিতে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে পরিষ্কার করে বলা হয়েছে। একই সঙ্গে এতে পরমাণু কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত শর্তও অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প আরও বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তা নষ্ট করে দেবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ ওয়াগের খালিবাফ স্পষ্ট জানিয়েছেন দেশের অধিকার সুরক্ষিত না হলে তেহরান কোনো চুক্তি অনুমোদন করবে না। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 2% বেশি বেড়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীকে লেবাননের আরও ভেতরে প্রবেশ করে নির্দেশ দেওয়ার পর এই মূল্য বৃদ্ধি। উল্লেখ্য, 6 সপ্তাহেরও বেশি আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সংঘাত আবারও তীব্র হয়েছে। ভারত ওমান সর্বাত্মক অংশীদারিত্ব চুক্তি CEPA আজ থেকে বলবৎ হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন CEPA দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে। এর ফলে ভারতের ছাত্রছাত্রী, কারিগর, মহিলা, কৃষক, মৎস্যজীবী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের সুবিধে হবে। রপ্তানি বৃদ্ধি এবং লগ্নি

0: মিশনের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টির কাজও জোরদার হবে। ওমানে প্রায় 7 লক্ষ ভারতীয়ের বসবাস। বছরে প্রায় $200 কোটি ওমান থেকে ভারতীয়রা এদেশে পাঠান। 6,000-এরও বেশি ভারতীয় শিল্পোদ্যোগ ওমানে কাজ করে। মায়ানমারে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55। নামখাম টাউনশিপের কুংটুপ গ্রামে গতকাল এই বিস্ফোরণ ঘটে। আহত হয়েছে আরও 70 জনেরও বেশি মানুষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে খনির কাজে ব্যবহারের জন্য রাখা উপকরণে বিস্ফোরণ হওয়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বিস্ফোরণে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং কুংটুপ গ্রামের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, চিকিৎসা এবং পুনর্বাসন সহায়তা দিচ্ছে। আফ্রিকা ইউনিয়ন ও আফ্রিকা সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল ইবোলা মোকাবিলায় ভারত সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে। উগান্ডায় আফ্রিকার পূর্বাঞ্চলীয় সমন্বয় কেন্দ্রের মাধ্যমে ভারত সরকার ওষুধ এবং অন্যান্য সরঞ্জাম পাঠিয়েছে। সংকটের মুহূর্তে আফ্রিকার পাশে দাঁড়ানোর জন্য দেশগুলি ভারতের প্রশংসা করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিজেপি সরকারের রাজ্য মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণে আজ 35 জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্ট জনেদের উপস্থিতিতে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এর ফলে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা 6 সদস্য থেকে বেড়ে দাঁড়ালো 41 সদস্যে। নতুন মন্ত্রিসভায় 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মন, তাপস রায়, ডক্টর শঙ্কর ঘোষ, মনোজ কুমার উঁড়াও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, দূত কুমার মণ্ডল এবং অরূপ কুমার দাস।
1: আমি তাপস রায়,
2: আমি দীপক বর্মণ,
1: আমি ঈশ্বরের নামে শপথ সংবিধানের প্রতি আমি
2: আনুগত্য সংবিধানের ভীতি
1: রাজ্যের মন্ত্রীরূপে
2: ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতা বর্তে আছেন
1: এবং বিবেকসম্মতভাবে
2: রাজ্যের মন্ত্রী
1: নির্বাহ করি।
0: স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদিয়ার চাঁদ মাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, কলিতা মাঝি, গার্গী দাসঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার। নতুন মন্ত্রীদের মধ্যে আজই দপ্তর বণ্টন হতে পারে বলে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। বিজেপির নির্বাচনে ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতো পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ 11টি প্রমাণপত্র নিয়ে সরকারি বাসে চড়তে পারবেন। সংশ্লিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে কর্তব্যরত কন্ডাক্টর জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন বলে পরিবহন দপ্তরের দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3, ঝাড়খণ্ডের 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী JDS নেতা HD দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রভনীত সিং, রাজ্যসভার বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের চলতি মাসে 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে গতকাল তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জলপান করতে হবে, খুব প্রয়োজন ছাড়া রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করেছেন। 1 মাসব্যাপী এই অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক পরামর্শ দান। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। গতকাল গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গ্রুপের খেলায়

0: ভারত বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ বি এর শীর্ষে উঠে এসেছে। প্যারি জাকসা, লিন্ডা কোম এবং মালবিকা পি প্রত্যেকে একটি করে গোল করেন। ভারত আগামী বুধবার সেমিফাইনালে গ্রুপ এ রানার্স ভুটানের মুখোমুখি হবে। ভিয়েতনামের দা নাং শহরে এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে 2টি সোনা, 3টি রুপো, 5টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক জিতেছেন। এর আগে অনূর্ধ্ব 23 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষদের ফ্রিস্টাইল দল প্রথম স্থান অর্জন করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মায়ানমারের প্রেসিডেন্ট আং লাইং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে নতুন দিল্লিতে আজ বৈঠকে বসেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবারও বেড়েছে। ভারত ওমান সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আজ থেকে বলবৎ হল। 35 জন নতুন মন্ত্রীকে সামিল করে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। খবর শেষ হল, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে। এবারের পরিবেশনা গজল। গজলের অনুষ্ঠানের আজকের শিল্পী সঞ্চয়িতা পল।

0: Prime Minister Narendra Modi says scheme opened new growth opportunities for street vendors. And India ends impressive campaign at Asian Under-20 Athletics Championships with 19 medals, including 10 gold in Hong Kong. With that, we end the midday news.
1: সম্প্রচারিত হলো দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ আকাশবাণী কৈলাসহর। 103.2 মেগাহার্জে শুনছেন আমাদের এই অনুষ্ঠান। এবারের পরিবেশনা লোকগীতি, আজকের শিল্পী অংশুমান রায়।

0: এখন শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন বাংলা সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 ও 7:55 ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। 8:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ। রাত 9টায় ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন বাংলা আধুনিক গান। রাত 9:30 শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় বাংলা সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন দেশাত্মবোধক গান। 10:20 ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 10:30 শুনবেন আগামী দিনের অনুষ্ঠান সূচি। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
2: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙলো। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
3: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স।

0: India.com, an insurance awareness initiative by General Insurance Council of India.
1: Achha kiya, insurance liya.
2: আরে আশা দিদি, আপনি?
3: শারদা, খুকি কেমন আছে?
2: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
3: আরে রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছ?
2: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
3: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
4: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
5: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
6: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: একটি বিশেষ ঘোষণা। উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাজ

0: গোলগ্রস্তি আসরে আমরা আইছি। দাদা এটা কোন জায়গাতে আইছি আমরা?
1: দাদা এটা সমরূপার 5 নম্বর ওয়ার্ডের, হ্যাঁ 5 নম্বর ওয়ার্ডের রাতনমালার বাড়িতে আইছেন।
0: আচ্ছা, বর্ডার বাজার। এবং এটা রাঙ্গিছড়া?
1: রাঙ্গিছড়া, রাঙ্গিছড়া।
0: আচ্ছা, তো দাদা কেমন আছেন?
1: আছি দাদা, খুবই ভালো আছি।
0: আচ্ছা, তো আপনার ক্ষেত কৃষি আপনার কিরম চলের?
1: গরু সমস্যা চাউল দেওয়া পরে মানুষের খেতরতে ছাড় না লাগে, তো পুরা ঔষধ হইতো,
0: ঔষধ
1: হইতো। যেমন দুমাই বাউলার চেংড়ি,
0: এমন একটা সময় গেছে তিন ফসল হতো,
1: তিন ফসল হয়েছে, বরুয়া খাতে হয়েছে,
0: বরুয়া খাতে হতো
1: হইছে, আমরা লামা দিকে গাড়া দেখা পাই, বরুয়া খাতে
0: বরুয়া খাতে হয়েছে।
1: তখন তখন মন সুখী, চেংড়ি বাউর
0: খুব
1: বাতার আছিল, তো দেখি খেতো উঠি গেছে কি এখন, তো এটা করিও না আর দানও নাই এখন, বিষে মিলে না,
0: চানমুনি
1: দানটা যদি আমরা এই পথে লাগাইতাম পারতাম, মনে হয় যে মাসুরি যখন স্বর্ণ মাসুরি তিন গুণ দান হইল নে, যেখানে একাটু হয় এখানে ফাঁস দান হইল নে,
0: সবাই এই জিনিসটা কয় এখানে যে হেন হরণ না, আমি করতাম নি গরু ছাগলে খাই দিব, কিন্তু সবাই যদি হরণ একটা সুবিধা হইল না, এবার ফাঁকে কিন্তু ফসলটা উঠে
1: গেল, কিন্তু এভাবে দেখুন।

0: হয়েছে গিয়া ইনার যে হেত করতো রেশনের চাউল আছে কিন্তু ভার মাগনা চাউল সরকার সরকার দিছে হ্যাঁ দিলেও চাউল ভার সেটা আপনার ইন ফেকল আমি লাভ নেই তার আর যদি সরকার চাউল বন্ধ করতো তো কৃষক পাইছিল নে পাইছিল নে মানুষের ক্ষতিগ্রস্ত করল নে দেখি মানুষের বন্ধ দাম ভাঙা তুই যায় রেশন চাউল আনতো খাটা খাটিয়া চাউল কিন্তু খাইতে পারে না রেশন চাউল গুলি আগে লই গিয়া সেখানে মাগনা চাউল
1: মাগনা চাউল
0: এটা যদি সরকার বন্ধ করলতো তো মনে হয় গরিব মানুষের কিছু উপহার হইল নে যেটা ক্ষেতগ্রস্ত আছে সেটা চাউল বাজার নিলে দাম নাই হ্যাঁ যে চাউল নিলে আমরা মাসুই চাউল আমরা তিষ্ঠাই বেথা লাগে পাইকারি বা এমনি কিন্তু এটা নিলে আপনার পয়সা কিছু তিষ্ঠা পাইল নে পাঁচটা টাকা কম নাই কুইন্টাল আপনার
1: কুড়াটা
0: দাম কম হইল নে বুঝলি সব তো ব্লকে দান নেই গিয়া ব্লকের নাকি দান তো কুড়া ফার না তো কুড়া অসময় দাম হইব দান ভালো হইছে বা খাটার সময় খরা দিছে কোন সমস্যা
1: তো সেই হিসাবে মোটামুটি আপনার সারা বছরই আপনার
0: আমরা তো এটা উপরে নির্ভর
1: নির্ভর এবং দীর্ঘ বছর ধরে
0: পূজা এটা তো আমার দাদার আমল থেকে ক্ষেত্রে আমার নির্ভর বুঝলেন এখন বয়সের আল নাই আগে আমাদের বয়স গরুর আল আছিল তো নাই চেষ্টা দিই
1: চেষ্টা দিই চেষ্টা দিয়ে
0: হেত হয়
1: আচ্ছা ট্রাক্টর দিয়ে করা এই একটা হয়েছে যে আপনি বেশি ক্ষেত করতে পারতেন
0: ক্ষেত করলেও দানটা ভালো হয় না গরুরে যেমন লাঙ্গলে আপনার মাটি উলট পালট হয় এই জিনিসটা হয় না প্লাস হলে কি মাটিটা ফসে কম গুটি গুটি থাকে আর যদি আপনি আল বাইন আলে গরুয়ে গরু সাইডটা ভাড়া দেরা গরু আটটা ভাড়া ভরের আপনার দুইটা দশটা ভাড়া ভরের শূন্য এমনি মানুষ পেয়া কইজো মাটিটা কিন্তু ট্রাক্টর তো আলে গুটি গুটি হয়ে যায় সাকা ভাঙ বেড়িয়া তার গিয়ে
1: এটা তো আপনি আবার ঘন্টা হিসাবে রাখলাম
0: ঘন্টা হিসাবে
1: দুইশা দিল
0: হয় মাটি ফসতে গুটি
1: আলিটা
0: কম লাগে বিশটা কম লাগে একটা আলি একটা দানি গুটটা বড় গুছা হয় একটা একটা লাগাই দিলে অসুবিধা নাই বুঝলেন যেমন আপনার যদি এক ফুড়া লাগে দেখা বুঝতে দাঁড়ি গিয়া
1: এমনি তো আপনার এক কানে বোধ হয় এক কেজি বেঁচে
0: যায় এক কেজি বেঁচে যায় আর এমনি হইলে আপনার আগে ভাইতাম এক ফুড়া দুই ফুড়া ভালি দুই ফালি ফেলাইতাম আছে যখন তখন তো আপনার যেমন এখন দান নেই কি আর বুঝলেন এলোমেলা লাগাইয়া বড় বড় গুছা দিয়ে দান হইতো নাই আইরম সার হোম মারা হইতো গোফর মারা হইতো
1: গোফর মারা
0: হইতো লাগিয়া মানে দানটা হোম হইতো এখন তো দান সার দেওয়ায় দানটা রাতারাতি বেশি হয়
1: কিন্তু ওখান কিন্তু আবার হয়েছে কিন্তু আপনি জৈব সার ব্যবহার করতা
0: জৈব সার করতা জমি তো শেষ জমিনে তো আইতে আম হইতো না আপনার গোফর কিচ্ছু হইতো না ওনার এখানে সার দিতে দেখুন আমরা সবসময় মাছ খাই আখটা মাংস খাই আমরা শরীর উন্নত হইতো নাই তো জমিনের ওখানে সার খাইতে খাইতে তার ওই অভ্যস্ত আপনার এই গুফরে আমি তো নাই ওখানে যদি মাটি আপনার খুদিয়া ভালো গিয়া গুফর দেওয়া যায় তে মোটামুটি দেখা থাকিব এতে মাটি শক্ত হয়ে পুরা
1: মানে ওইটাই মানে আস্তে আস্তে আপনার সময় আনতে
0: সময় আনতে হইব সময় আনতে হইব যেমন সার দিতে
1: আপনার দিলা সময়া
0: যেমন ওখান থেকে গুফর বেশি খালা করে দিয়া হ্যাঁ সার না মারুন তে দান হইতো নাই তাহলে অল্প সার মারা লাগবো যখন দান বাড়ে অল্প পরিমাণ
1: মানে আস্তে আস্তে
0: আস্তে আস্তে শস্য পরিমাণ দিয়া দান দিয়া সময়লে করতে হইব তখন আপনার ওই যে গুফুরার চেষ্টা থাকবো সারস চেষ্টা কম থাকবো আর যদি এফর বোঝাও উপর না দিনতে হইতো না এফর বোঝাও গুফর দেওয়া লাগবো
1: তো এমনি দানের পাশাপাশি আপনাকে সবজি খেতে ধরুন
0: ফল ফলও করি হয় না হলে তো
1: আলু টালু
0: ময়দা লাগাই
1: বা গত ইয়েতে কিরম
0: আলু তো ভালো পাইছি গাছ তো খরা ভালো আলু পাইছি আমি
1: মানে ইয়ে হয়েছিল না বোধ হয় না দশা রোগ
0: না এটা আইতে আইছে না
1: এটা আইছে
0: না খরা রোগটা খরা তাকাই
1: আর ওখান তো দশা রোগ তো আয় না তো আগে আগে ওষুধ দিয়ে যদি আপনি
0: ঠান্ডা দিলেও এই রোগটা আইছে না অন্য তো ঠান্ডা দই লাই গাছ মইতে পার করে রোগটা কম আইছে ঔষধ আমার লাগে বুঝি জানি সপ্তাহে দুদিন ওষুধ আমার লাগে তা দশা পাই দিব আপনার
1: আমরা
0: অন্য করছি না, এটা ওরা শুনছি তারাও এগুলো যারা হয়েছিল যেটা দিন যান।

0: পারেন আঁকি নিয়ে ওটা দিলেও খামায় তো হয়েছে আমরা কোনো করছি না এটা ঠিকই আবার দিকে এটা করুন
1: মানে মানে পোকা মাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় রক্ষা পাওয়া যায় দেওয়া লাগে ঠিক আছে একবার একদিন পর পর তো ভালো লাগে ঠিক আছে
0: মোটামুটি ফুল দিয়েছে
1: মোটামুটি ভালোই ধরছিল
0: কুমড়া ভালো ধরছিল প্রায় আড়াই 300 কুমড়া পাইছেন
1: এটা তো সালের কুমড়া নেই
0: সালের কুমড়া
1: তো এই যে 250-300 পাইছেন সেটা বিক্রি করছেন না
0: ও বিক্রি করে খাই মতো টাকা খাইতে পারবানি
1: ওইটাই
0: তখন ভালো পয়সা পাইছি আমি জালিতেই বিক্রি করেছি যখন বড় মন্ত বেচছি আমি
1: ঢুকতে গিয়ে দেখলাম হাকরুলের একটা ইয়ে তো ইটির কিন্তু আলাদা কিন্তু সেরা টেরা করতে লাগেনি
0: না না এটা আপনার ইয়ে থাকে সেরাটা মুলালান থাকে এই মুলা থেকে গাছ উঠে যাই
1: আচ্ছা তো আপনি এটা ডুলাইছেন না বোধহয়
0: না ডুলাইছি না ওইখানে উঠে যাই আর উঠা পরে এখানে একটু উপর দিয়া
1: যখন মনে করেন অন্য একটা ক্ষেত্রে যদি আপনি করতে চান তখন বোধ এখান থেকে নিতে
0: ওইটা মূলটা নেওয়া লাগবো নিয়ে আনলে আনলাম
1: তো এটার মধ্যেও তো আবার যে পরাগ রেণু করতে লাগে না নি
0: ফুল দিব নাই ফল দর্ত নাই খালি ফুলও দিব আফার বাঁচিয়ে ফুল দিয়ে এখন তো ফল নাই
1: ফল নাই
0: তখন ওখান থেকে আনিয়া লাগাই দিলে বুঝবো
1: তো এই হিসাবে মোটামুটি আপনি ওই ডাটাও করছেন বিক্রি বিক্রি করছেন নাকি
0: বিক্রি করছি টাউনে তো আমি প্রতি বাজারের মাথা দিয়ে বেশি নিয়ে
1: এই বাজার তো আপনার ভালো বাজার
0: কিন্তু অন্য ভালো বাজার এক ঘন্টা দু ঘন্টা আমার মাল এক ঘন্টা হয়ে লাগে না আমি তো গোবর লাগে খালা করছি গোবর দিয়া গেলেও কষা মাল নিলেও তারা নিয়ে গিয়া যেমন পয়সা ডাঠি যান নিলেই চর্চা মাল তো তিনি তারা খাইয়া পেলছে অন্ত আমারে খালি আমার দেখি পাইনি
1: এবং
0: লোকাল ফসল এটা ফসলটা ভালো হয়
1: তো সেই সেই হিসাবে
0: আপনি আর আমার কিছু কাস্টমার আছেন গেলে পরে এটাই তুই আমার তো আয় যেমন পয়সা নেই ডাঠি নেই তো খাইতে খুব পছন্দ গিয়া
1: আপনার কিন্তু দেখলাম নালিও দেখলাম
0: এটাও নেই
1: এটা কিন্তু মিষ্টি
0: নয় মিষ্টি নালি মিষ্টি নালি এটাও আমি গেলে আমার থেকে আগে নিব ডাক্তার না তো খুব পছন্দ আইতে আরাম ডুকাটি খুব সুন্দর এই নেই
1: তো আপনার পাশে দেখলাম একটা কিতা এটা এটা কিতা
0: ফলটি মুরগি ফলটি
1: আচ্ছা তো কিরকম আছে কেন মন্ত্রী ফলবে
0: এটাও মোটামুটি আমি তো ছোট বড় করম দেখি কোনো এটা তো হয়েছে দেখুন হঠাৎ করে বড় হয়তো না আমি একটা প্রথম টেস্ট করেছিলাম দেখি 100 বাইছি আনিয়া কিরকম ব্যবসা হয় ব্যবসার উপরে নির্ভর করিয়া বাড়াইম যদি মনে হয় যে না আমার ব্যবসা এটা থেকে একটা আয় উন্নত হইব বড়ই তখন বড় বড় বড় করম আমি ছোটমোটো একটা উঠলাম আটে তেলে করে একটা করিয়া 100 বাইছে ঢুকাইছিলাম 100 বাইছে ঢুকাইলাম তো 100 বাইছে আছে আমি যে আমি যদি বাচ্চা তিন থেকে ঠেলে দিয়ে বেশি তেমন একটা প্রফিট আয়
1: আচ্ছা
0: ভালোই প্রফিট আয় আর যদি আপনি ছোট এক কেজি দিয়ে দিয়ে বেছেন তো প্রফিট নেই কম হয়ে যাবে তখন বাচ্চা যখন মধ্যে 70টা কুটা হইল তখন দেখলাম যে এখানে যদি আমি এক কেজি দিয়ে দিয়ে বেছি তো বাচ্চার দাম হয়তো নাই বুঝিন নানি সে কলাম তাও বাচ্চা আনছি বড় তিন কেজি 7.5 যখন বেছি একটা কুটা আমার শালবেলা দিয়ে আমি 500 টাকা বেছি একটা কুটা আর 10 টাকা কমিয়ে নিলে তো আমার ক্ষতি নাই আমার প্রফিট হলে 10টা বেশি তো কমইব কিন্তু মাসে তো ভাবব জিনিসটা আর আমার এটা একটা আহিব আপনার প্রচার আহিব যে অমুক 10টা কমে মিলের
1: মোটামুটি শুরুতেই আপনার 100 দিয়ে স্টার্ট করছেন
0: স্টার্ট করছেন
1: তো

0: তো ইটির তো বিভিন্ন রকমের
1: ঔষধ লাগে,
0: রোগের আক্রমণ হয়,
1: ঔষধ লাগে
0: তো
1: এটাতে প্রথমে জানি আপনি এদিন চাইলে ভ্যাকসিন অবশ্যই দিব, ভ্যাকসিন অইলা
0: তো এই যে ভ্যাকসিনটা এটা খাওয়ানি না পুষরা লাগে
1: না, এটা এটা খাওয়ানি লাগে, পুষরাটা আছে
0: তো আপনি আপনি পুষরটা
1: না আমি পুষরি না, এটা খাওয়াই দিই, খাওয়ানি ভ্যাকসিন আছে এটা ওই আপনি এদিন বাচ্চা খাওয়াইলা, এরপর আবার 15 দিন পরে আমি খাওয়াইতে আইব, এরপরে আবার 15 দিন পরে খাওয়াইতে আইব, আনিয়ে দেওয়া লাগে তোমার সময় যদি রোগে না ঘুরে যায় আডির ধরে যায় তখন রোগী বাচ্চা মারা যায় 70 টাকা, যদি 10টা বাচ্চা মারে তো আপনার 800 টাকা,
0: এইটার যে ওই যে ভ্যাকসিন যে আপনার আনা এটা আপনার কইতে কেন
1: ওইটা ফার্মেসিতে বলে দেয়
0: খাওয়াইলাম
1: কোনো অতি নেই আমার
0: তো এমনি যে ভ্যাকসিন যে আপনার খাওয়ানিটা
1: মানে ওজন বাড়বো প্লাস পয়সা বড়ইব, আমি সব করি না, হ্যাঁ করি না, এটা করলে চামড়া গাড়িয়ে যায়, হ্যাঁ খাইতে সাফা সাফার মাংসটা খাইতে
0: সাফা,
1: তো আমার 2 নম্বর আছে এটা দানা কিনতে মিলে কিনতে মিলে এটা নেওয়া হয়তো
0: তো এটা লাগে তো আপনার একটা মানে ভালো পরিশ্রমের দরকার আছে,
1: সমাজে বলতে আপনি 3 দিন পয়সা দাইব, ফেনাইল মারতে দিব বা নিচে সুন মারতে দিব তাহলে জীবাণুটাই
0: আরেকটা কথা হইতে আগে শুনছি যে রোগের যে ভিট আছে এটা দিয়ে তো সারের কাজ হয়,
1: এটা তো বিষাক্ত ব্যাপার, সারটা ইউরিয়ার সাথে গরম, এটা রাখিয়া দিলে পরে জমিন যেমন এক সাইড লইলে 18 বছর বেয়ে দিব মাটি ফসিয়া, আমি দিছি না যদি আমি নতুন করছি এবার চেক করব, আমি
0: যে কোনো ফসল আপনি একটু দিয়ে
1: দেখলে আমি ফসল দূরে যাওয়া লাগে তাহলে মাটি তুলে যায়,
0: দূরে দিতে লাগে
1: গাছ মরে যায়,
0: হ্যাঁ যারা তা শিখরে দূরতে
1: ধরুন 6 ইঞ্চি দূরে যাওয়া লাগে গ্রামের লোকাল ভাইকার আছে এরা নেই, আর এমনি বাড়িতে দুটো বেশি আমি
0: মোটামুটি 1 বছর হয়েছে আপনার এটা
1: লাইন গেছে বা অক্টোবর মাসে
0: মোটামুটি
1: 1 বছর
0: হয়েছে
1: না, অক্টোবর মাসে গেছে অক্টোবর
0: ৬-৭ মাস তো মোটামুটি আপনার
1: বুঝেছি বলতে এমন না লাভ লইলে মোটামুটি একটা আজিরা বার হয়, তুমি 5 টাকা রাখা লাগে না তো নোংরা মরি
0: যায়,
1: আমি চেক করে আসছি যে এরকম হইতো না ব্যবসা, একটা করে করতে আমার একটা করে বাচ্চা নিয়ে রাখতে দিব, এখান থেকে 15 দিন করে বাচ্চা বড়ইলে বহকরণে
0: বলা
1: তখন কি আমার একটু আইব, এত আয়ন না তখন তখন এই বাচ্চা বেশ আবার আনু তো করে খালি দিব আমার বাচ্চা তা অবস্থা তুলে যাবো, কাস্টমার ভাইতে নাই তো কাস্টমার নিয়ে দিব কেমন নষ্ট হয়ে যাবো তোমার ব্যবসা নষ্ট
0: হয়ে যাবে, সবসময় আপনার ভিতরে এটা থাকতে
1: থাকতে মাল থাকতে হইব,
0: কারণ আমরা 100টা বাচ্চা আনছি আপনি এখানে বাচ্চা বেশি লাগছেন আপনি মনে করেন
1: 30টা হয়েছে মোটামুটি
0: আপনি যে আপনাদের ঢুকাইছেন যে মোটামুটি তার থেকে আপনার লাভটা কিরকম পাইছেন,
1: প্রফিটটা খারাপ হয় না, ওইটা খারাপ হয় না,
0: আবার তো নতুন সালানা আপনার ঢুকাইতে হইব,
1: ঢুকাই দিব, ঢুকাই দিব, ওই মধ্যে ঢুকাই দিব।

0: বুঝিনি আনি তো কই দিম
1: তো এমনি আপনার গরুটো আছে নি
0: আছে
1: এটা যে দুধ দেয় নি
0: কয় কয় দুধ দেয়
1: এটাও বিক্রি করতে পারেন নি
0: না বিক্রি না খাইলেই
1: আচ্ছা
0: কিনে তো খাইতে পারতাম বুঝিনি গরু দুধ আগে নিজের বুঝিনি ক্ষমতা নাই কিনে আবার তো আমার তো এক্সট্রা দেওয়া দরকার নয় গাই যেমন আছে আমি নিজেও খাই বেশি না
1: এটা এটাও খারাপ কিছু
0: বুঝিনি আনি
1: আপনার ফসল মোটামুটি হয়েছেন ডাটা এটিও আপনার বিক্রি করতে
0: বিক্রি করতাম
1: বিক্রি করতে পারবেন বা খাকরুল তো বুঝতে ধরছে
0: না ফুলাইছি মাত্র সাপ্তাহে মাল
1: অখন তো বাড়লে মোটামুটি একটু দাম পাইলেন
0: তখন তো আমি তো হয়েছি আগে যত্ন কম করছি অন্য যত্ন করছি তখন মোটামুটি যত্ন করছি তখন ধরে বুঝব
1: আচ্ছা মোটামুটি আপনার এই যে সপ্তাহ মিললেই আসুন আপনার যাই হোক দীর্ঘক্ষণ আপনার কথা কইলাম ভালো লাগলো যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আপনার উত্তরোত্তর যাতে আরও শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইমু নমস্কার
0: দাদা নমস্কার
2: আগামী 3 জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া প্রধানত মেঘলা এবং 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34-35 ডিগ্রি এবং 24-25 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 8 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনে সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95% এবং 45% থাকতে পারে। এই পরিস্থিতিতে আমরার করণীয় কাজ মৌসুমি বৃষ্টিপাত এবং বজ্রপাত উভয়ই চলে, সুতরাং খোলা জায়গায় বজ্রপাতে মানুষ এবং গবাদি পশু আহত হইতে পারে বা অনেক সময় এটা প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা। এর লাগিয়া নিরাপদ দূরত্বে থাকবা, উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক পরিবাহী লাইনের নিচে কোনো সময় দাঁড়াইবা না বা চাষবাসও করবা না। প্রবল বাতাস শিলাবৃষ্টিতে সবজি এবং মাঠে থাকা ফসলের ক্ষতি হইতে পারে। খোলা স্থানে শিলাবৃষ্টির কারণে মানুষ এবং গবাদি পশু আহত হইতে পারে। এর লাগিয়া বজ্রপাতের বা শিলাবৃষ্টির সময় গবাদি প্রাণীরে ভিতরে বান্ধিয়া রাখবা, পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানীয় জল দিবা। বাইরে খোলা জায়গায় কাজ করা থাকিয়া বিরত থাকবা। বজ্রপাতের সতর্কবার্তা পাইলে সঙ্গে সঙ্গে আপনারা এটা শুনবা এবং শুনিয়া ব্যবস্থা গ্রহণ করবা। বিগত দিনের বৃষ্টির ফলে খেতে জল জমিয়া যদি থাকিয়া থাকে, বিশেষ করিয়া নিচু জমিত, শাকসবজি বা ছোটো চারা গাছের ব্যাপক ক্ষতির সম্ভাবনা আছে। জল নিষ্কাশন করার পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সবজি খেতে ছত্রাকনাশক প্রয়োগ করা উচিত। তবে কীটনাশক প্রয়োগ করার সময় খেয়াল রাখতে হইব, কেবল আবহাওয়া পরিষ্কার থাকলেই কিন্তু আপনারা এটা ব্যবহার করবা। এর আগে জৈব ওষুধ যেগুলি বাজারে পাওয়া যায় আপনারা ব্যবহার করবা। পুকুরের জল উপচাইয়া পড়া রোধ করতে হইব পাম্পের সাহায্যে অথবা নালা কাটিয়া অতিরিক্ত জল সরাইয়া ফেলানি লাগব। বৃষ্টির জলে ভিজে যাওয়ার ফলে গবাদি পশুর নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগের কোনো লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী পশু হাসপাতালে যোগাযোগ করবা। বৃষ্টিপাতের ফলে জমিতে এখনও যথেষ্ট জল আছে, আর দেরি না করিয়া আউশ ধানের চারা বপনের লাগিয়া মূল জমি তৈরির কাজ করিয়া নিতে হইব। গেছে দিনগুলিতে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এই ভারী বৃষ্টিপাতের ফলে যদি আপাতত বীজতলার চারা গাছ নষ্ট হইয়া থাকে বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এই রকম পরিস্থিতিতে আরও কিছুদিন চলতে থাকলে জমির জলস্তর বিস্তলার উপরে আইলে বিস্তলার প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হইব। এর লাগিয়া বিস্তলার চারপাশের জল নিকাশি ব্যবস্থা খুব সুন্দর করিয়া রাখতে হইব, ড্রেন পরিষ্কার করিয়া রাখতে হইব। চেষ্টা করবা উঁচু জায়গার মধ্যে বিস্তলা তৈরি করতে। জল জমিয়া গিয়া ঝিঙ্গা

পটল, করলা, কার্কুল প্রভৃতি ফসলের ক্ষতির সম্ভাবনা। অধিক তোষের ফলে এই সমস্ত সবজির পাতায় হলুদ ছুপছুপ দাগ দেখা দিতে পারে, যা ডাউনি মিলোডিও নামে আপনার কাছে পরিচিত। আবার কোনো কোনো জায়গাত কাণ্ডের গোড়া ফাটিয়া কাণ্ডক্ষরণ রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই রোগ নিয়ন্ত্রণে কার্বেন্ডাজিম বা ক্লোরোথেলোনিন বা কার্বেন্ডাজিম 1.5 গ্রাম বা মেটালাক্সিল বা ম্যাংকোজেব 2 গ্রাম হিসাবে প্রয়োগ করতে হইব। এই ওষুধ অবশ্যই পরিষ্কার আবহাওয়ায় প্রয়োগ করা যাইতে পারে। কোনো অবস্থাতেই বৃষ্টির জল জমিতে দাঁড়াইতে দেওয়া যাইত না। মেঘলা, আর্দ্র ও সিক্ত আবহাওয়ায় জমিতে ইয়েলো ভেন মোজাইক ভাইরাসের আক্রমণের সম্ভাবনা বেশি। আক্রমণ নিয়ন্ত্রণে লাগিয়া আপনারা ওষুধপত্র ব্যবহার করবা। বিশেষজ্ঞের পরামর্শ নিয়া মেঘমুক্ত আবহাওয়ায় ওষুধ আপনারা স্প্রে করবা। তবে আক্রমণের তীব্রতা বেশি হইলে পরবর্তীতে দ্বিতীয়বার কিন্তু আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়া ওষুধ স্প্রে করবা। এই সময়ে সোয়াইন ফিভার রোগের সম্ভাবনা থাকে, প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। আবহাওয়া এবং খাদ্যের পরিবর্তনের কারণে শুকরের বাচ্চাও সোয়াইন রোগে আক্রান্ত হইতে পারে। নিকটবর্তী সরকারি পশু হাসপাতালের সাথে যোগাযোগ রক্ষা করিয়া ওষুধের ব্যবস্থা আপনারা গ্রহণ করবা। ওষুধ ডাক্তারবাবু যেভাবে কইবা ঠিক এভাবে খাওয়াইবা, তবেই কিন্তু আপনার পানি সম্পদ রক্ষা।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা। তো যে মেঘ বৃষ্টি দের আমরা ফসলের তো খুবই ক্ষয়ক্ষতি হওয়ার, ও তার মাঝেও আমরার চাষবাস চালাইয়া যাওন লাগব। তো আজ আসর শুরু করি, আর আসরে আজকে একজন দাদাবাবুরে আমরা আমন্ত্রণ জানাইছি। তো নমস্কার আজ্ঞা দাদাবাবু।
1: নমস্কার।
0: তো আপনার পরিচয় খান আপনি নিজেই।
1: নমস্কার, আমি শ্রীনাথ বৈদ্য, কৃষি বিজ্ঞানী।
0: আচ্ছা, তো আইজ আপনি আসরে কিতা লইয়া আলোচনা করবা?
1: আচ্ছা, আজকে আলোচনা করব ফল ও সবজি সংরক্ষণ ঘরোয়া পদ্ধতিতে। এমনিতে আমরা তো করি বিভিন্ন আমাদের এই কোর্স চলেছে, কিন্তু বাড়িতে ঘরে বসে কীভাবে আমরা ফল ও সবজি সংরক্ষণ করব তা নিয়ে একটা সম্যক আলোচনা করব।
0: আচ্ছা, তো শুরু করি দিন।
1: নমস্কার। অ্যাকচুয়ালি দেখুন, ফল ও সবজি আমাদের খাদ্যের একটা বিশেষ বড় বড় উপাদান। এই ফল সবজিতে শর্করা, ভিটামিন, কার্বোহাইড্রেট ইত্যাদি থাকে, থাকে খনিজ লবণ, থাকে অনেক ধরনের প্রোটিন। এই প্রোটিন জাতীয় খাদ্য খেয়েই আমরা আমাদের জীবিকা নির্বাহ করি, আমাদের শরীরকে রোগমুক্ত রাখি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছি যে আমাদের যে ফল ও শাক সবজি দ্রুত পচনশীল, চার দিন রেখে দিলেই পচে যায়। আমরা যারা গ্রামে গঞ্জে কৃষক দাদারা আছি, আমাদের ততটুকু পয়সা নেই বা আমাদের ততটুকু অ্যাসেস করতে পারি না সেটা হিমঘরে নিয়ে রাখার জন্য। তার জন্য আজকে যে আমি একটা ছোট্ট একটা আলোচনা রাখবো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা শাক সবজি করবো। আমরা জানি, আপনারা জানেন যে আমের থেকে আমরা আচার করি, জাম করি, জেলি করি, মুরব্বা করি, মারমালেড করি, আমচুর, আমসত্ত্ব, এগুলো আমরা বাড়িতে করতে পারি। এর জন্য কিছু বিশেষ কিছু লাগে না, শুধু লাগে জলের মধ্যে লবণ দিয়ে রাখা, তা জলের মধ্যে চিনি দিয়ে রাখা, তেল দিয়ে রাখা। তারপর আমরা করি পেয়ারা, জাম, জেলি, আচার, স্কোয়াশ। তারপরে আমরা পেঁপেতে করি আচার, কেনিং, স্কোয়াশ, মারবেল। কেনিংটা শুনতে আমি বলি, কেনিং হলো কিছুই নেই, একটি টিনের পাত্রকে বায়ু নিরোধক করে তার মধ্যে লবণ জল গুলে, লবণ 1 লিটার জলে আমরা 3 গ্রাম লবণ গুলে তার মধ্যে যদি আমরা ফল রেখে দিই কাটা অথবা গিয়ে রেখে দিই, মোটামুটি 15 থেকে 20 দিন 1 মাস পর্যন্ত থেকে যায়, সেটা হলো আপনার কেনিং। আর তারপর আমলকি আছে, আমলকিটাও আমরা কী করি, আমলকি বা আমাদের লেবু আমরা লবণ জলের মধ্যে রেখে যদি আমরা রেখে দিতে পারি তাহলে মোটামুটি 1-2 মাস রেখে দিতে পারি। আমলকির আছে জ্যাম, জেলি, মুরব্বা, আচার, শুকনো ইত্যাদি ডায়েট, মানে শুকিয়ে এটা রেখে দিতে পারি। তারপরে আছে গাজর, গাজরে আছে আমরা মুরব্বা, আচার, কেনিং ইত্যাদি। টমেটোতে আছে কেচাপ, আচার ইত্যাদি। মটরশুঁটিতে আছে কেনিং, আচার ইত্যাদি। এখন আমি বলি যে আমাদের যে পচন হয় শাকসবজিতে সেটা পচন হয় কেন, বিভিন্ন রকমের জীবাণু আছে, যেমন আছে ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, তারপরে আছে আপনার ভাইরাস ব্যাকটেরিয়া, এগুলো কী করে রাসায়নিক যে আপনাদের ঘটনা আছে ফল ও সবজির সেটাকে পচিয়ে দেয়, সেটাকে নোংরা করে দেয়, যার জন্য আমরা ফল ও সবজি তাড়াতাড়ি পচে যায়। এই পচন থেকে রক্ষা করতে হলে আমাদেরকে বা ঘুরিয়া পদ্ধতিতে আমাদের কিছুটা চিন্তা করতে হবে। আমি আমার আলোচনার প্রথমেই বলেছি যে সেই ঘরোয়া পদ্ধতি করতে হলে আমাদের সেই আর হিমঘরের দরকার নেই। হিমঘরে যে আমরা শাক সবজি রাখি

0: বিভিন্ন টেম্পারেচার দিয়ে রাখি, সেটা আমি একটু আজকে আলোচনা করে নিই। আম রাখতে পারি আমরা 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, সেটা নিশ্চয়ই আপনি হিমঘরে রাখবেন। পেঁপে রাখতে পারি 8 থেকে 10 দিন। এই আমটা মোটামুটি যদি আমরা 7 থেকে 10 দিন রেখে দিতে পারি, তার থেকে 4 থেকে 7 সপ্তাহ, মানে 1 থেকে 2 মাস আমরা রেখে দিতে পারি। কাঁচা কলা সেটা 16 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা আমরা 2 থেকে 3 মাস এমনকি 4 মাসও রেখে দিতে পারি। পাকা কলা 11 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা আমরা সংরক্ষণের জন্য 3 থেকে 4 সপ্তাহ, মানে 1 মাস রেখে দিতে পারি। বেগুনও আমরা রাখতে পারি 10 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা আমরা আমাদের ত্রিপুর
1: ওটা দাদা হিমঘরের কথা,
0: হিমঘরে।
1: আচ্ছা, তো নর্মালি আমরা যদি রাখতাম চাই, আপনি যেই যেই আইটেম ওই কইলা, আমরা যদি নর্মাল ঘরের মাঝে রাখতাম চাই,
0: সেটাই
1: এইটা কেমনে হইরা আমরা,
0: হ্যাঁ এটা আমি আলোচনা আসছি। আমি যেহেতু বলিনি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, তরমুজ, আলু এইগুলোই রাখা যায়। আমি আলোচনার প্রথমেই বলেছিলাম যে লবণের দ্রবণ একটা টিনের পাত্রে বা মাটির পাত্রে, টিনের পাত্রের মধ্যেই 1 লিটার, মানে টিনের পাত্রের যে আয়তন হবে সেটা যদি 1 লিটার থাকে, সেখানে আমরা 3 থেকে 4 গ্রাম লবণ নিয়ে ভালোভাবে ঘুটে নেব। ঘুটে নেওয়ার পরে যেই ফলটা আমরা করব, আপেলেই বলুন আর আপনার গাজরই বলুন বা বাঁধাকপি বলুন, টুকটু টুকরু করে অথবা পুরোপুরি পরে লবণের দমনে রেখে দেবেন। এটা ভাবতে পারবেন না, আমরা কৃষক দাদারা হয়তো মনে করবে যে নতুন জিনিস, নতুন জিনিস নয়। আমরা যে দিল্লিতে বা আমরা কেরালাতে পড়াশোনা করেছি, ওইখানকার লোকেরা সেখানে লবণের দমনের মধ্যে এই ফল শাকসবজি রেখে দেয় এবং 1 থেকে 2 মাস রেখে দিতে পারে। আর একটা চিনির দমন আছে, চিনির দমনে আছে 3 থেকে 4 গ্রাম চিনি 1 লিটার জলে মিশ্রিত করে আমরা যদি এইভাবে টুকরোগুলি রেখে দিতে পারি, তাহলে সেটাও 1 মাস থেকে 2 মাস রেখে দিতে পারি। তারপরে আছে তেল, আমরা যে আচার বলি, আচারের মধ্যে আমরা তেল করি, পাঁচফোড়ন দিই, মুরব্বা দিই, তারপরে আমরা গুয়ামুসুরি দিই। এগুলি দেওয়ার পরে আমরা সেখানে আচার তৈরি করি বা আমসত্ত্ব তৈরি করি। আমরা দেখেছি তেলের দমনের মধ্যেও আমরা সেইভাবে মানে ফল বা সবজিকে আমরা সংরক্ষণ করে নিতে পারি। তবে এই সংরক্ষণের করার পূর্বে আপনাদেরকে একটু আমাদের মধ্যে সাথে যোগাযোগ করতে হবে, আপনাদের ট্রেনিং নিতে হবে। আজকে আমি বললাম, এর সম্মুখে এটা আলোচনা করলাম, কিন্তু এটা বলার মধ্যে আপনার সীমাবদ্ধ থাকবে না। আপনারা আমাদের নিকটবর্তী বিএলডাব্লিউ স্টোর, সেক্টর অফিস, সুপারিনটেন্ট অফিস বা আমাদের অফিস, আমার অফিস, ডেপুটি ডিরেক্টর অফিসে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেবো। এই ট্রেনিংয়ের ব্যবস্থা থেকে আপনারা 7 থেকে 8 দিনে ট্রেনিং নেবেন। সেটা আমাদের কুমারঘাটে আছে, কৈলাসরে আছে এবং নাগিছড়াতে আছে। আমি আবারও বলি, আমি যে বললাম চিনির দমন, লবণের দমন বা তেলের দমন, সেটাতে আপনি ফল সবজি সংরক্ষণ করতে পারেন, কিন্তু এটা বিশেষ টেম্পারেচার, বিশেষ পরিবেশে আপনাদের করতে হবে। যেখানে করবেন সেখানকার পরিস্থিতি বা পরিবেশ ক্লিয়ার থাকতে হবে। সেখানে কোনো নোংরা থাকতে পারবে না, সেখানে কোনো আবর্জনা থাকতে পারবে না, চারিদিকে কোনো ড্রেন থাকতে পারবে না। সেখানকার যে সংরক্ষণ পদ্ধতি সেটা পুরোপুরি জীবাণুমুক্ত হতে হবে। এর জন্য আমি বলছিলাম যে আমাদের হিমঘরও আমরা বিভিন্ন তাপমাত্রায় আমি বিভিন্ন ফল শাকসবজি সংরক্ষণ করে থাকি। এখন আবারও বলছি, আপনারা যে করবেন তেলের দমনে বা লবণের দমনে বা তেলে বা চিনির দমনে, সেটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। দেখবেন যে আমি দেখেছি, আমরা যে লবণের দমনে যে আমলকি বা লেবুকে আমরা যদি 3% সল্ট সলিউশনে যদি রেখে দিতে পারি, তাহলে 1 থেকে 1.5 মাস পরেও সেটা টাটকা থাকবে। সেটা আপনারা ঘরোয়া পদ্ধতি দেখে নিতে পারবেন। আবার চিনির দমনে আবারও রিপিট করছি, 3 গ্রাম চিনি, এর থেকে বেশি দেবেন না বা কম দেবেন না। 3 গ্রাম চিনি মানে 1 চামচের 2 গ্রাম চিনি আর 1.5 চামচের 3 গ্রাম চিনি জলের মধ্যে মিশিয়ে নেবেন। সেটাকে আপনার টিনের পাত্রে রাখবেন, টিনের উপরে একটু ফাঁকা থাকবে, সেখানে কোনো বায়ু থাকতে পারবে না, বায়ু নিরোধক থাকতে হবে। সেটাকে ক্লিনিং করে রেখে দিবেন। ক্লিনিং করার পরে আপনি যখন ব্যবস্থা মানে খাওয়ার ইচ্ছে করবে তখন খুলে নেবেন। এখন বলছি যে আমসত্ত্ব বলছিলাম, আপনারা ঘরে নিশ্চয়ই আমসত্ত্ব তৈরি করেন। আমসত্ত্ব তৈরি করতে কিছুই লাগে না, আমকে ভালোভাবে পাকা আমকে ভালোভাবে রসকে চিবিয়ে নিতে হবে, তারপরে রোদে লাগাতে হবে। রোদে লাগানো মানে যে ডিহাইড্রেশন, আমাদের যতগুলো জীবাণুমুক্ত জিনিস আছে বা প্রসিজিওর আছে, সবচেয়ে বড় প্রসিজিওর বা সবচেয়ে বড় যন্ত্র হলো আমাদের সূর্যালোক। সূর্যালোকের উপরে পৃথিবীতে আর কোনো জীবাণুরোধক জিনিস নেই। সূর্যালোকের মধ্যে আমরা যদি বসে থাকতে পারি, আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাই এবং আমাদের যে

0: রূপ, সেগুলো আমরা থেকে আমরা দূরীভূত হতে পারি। তাই আমরা বলি যে কোনো ফল শাক সবজিকে টাটকা অবস্থায় যদি সূর্যালোকের মধ্যে আধা ঘন্টার থেকে 1 ঘন্টা রেখে দিতে পারি, সেই টাটকা মোটামুটি 7 থেকে 8 দিন থেকে যেতে পারে। আর ইংলিশে যেটাকে বলি আমরা ডিহাইড্রেশন, ডিহাইড্রেটার একটা যন্ত্র, সেই যন্ত্র আমরা কিনে নিতে পারি উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ বা দিল্লিতে। যারা কৃষক, উন্নত কৃষক দাদারা আছেন, তারা ডিহাইড্রেটার আছে ওনাদেরকে, ওনার ডিহাইড্রেটের মাধ্যমে ফল শাকসবজি সংরক্ষণ করে থাকেন। আমাদের ত্রিপুরাতে এখনও বা অনুকূলী ত্রিপুরাতে এখনও আমরা সেই পর্যায়ে বুঝতে পারিনি। তার জন্য আমরা বলি আমাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা হর্টিকালচার ডিপার্টমেন্ট, আমাদের বিভিন্ন স্কিম আছে, সেই স্কিমের মধ্যে আমরা বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে থাকি, আমরা বিভিন্ন আপনি ট্রেনিং প্রদান করে থাকি। তাই আমি কৃষক দাদাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে পরে আপনাদেরকে সম্যক ব্যবস্থা করে দিতে পারবো।
1: আচ্ছা দাদা, খুব ভালো লাগলো আপনার এই আলোচনা শুনিয়া। তা আমি আবারও একটু রিপিট করলাম, যেটা হইল গিয়া এক বালতি জল কইন বা টিনে জল কইন, যেই জলই কইন, জল ভর্তি করিয়া এখানে চিনি হইলে 3 গ্রাম, লবণ হইলে 3 গ্রাম দিয়া বালা হরিয়া গুলিয়া,
0: না না বালতি হতে না, আমি বলছি এটা নির্দিষ্ট 1 লিটার জল, বালতি যদি 20 লিটার হয় তাহলে চিনি হয়ে যাবে 60 গ্রাম। হ্যাঁ, বালতি হলে মানে অনুপাত নেই, 1 লিটারে 3 গ্রাম হবে,
1: 3 গ্রাম, 1 লিটারে
0: 3 গ্রাম
1: চিনি হইলে চিনি, লবণ হইলে লবণ, গুলিয়া ফল ওগুন ভিজাইয়া রাখবেন,
0: ভিজিয়ে রাখবেন
1: 1 থেকে 1.5 মাস থাকবো,
0: থাকবে 2 মাসও থাকে।
1: আচ্ছা, খাইবার সময় অন্তরে তুলিয়া তুলিয়া আপনার কাটিয়া খাইন,
0: খাবেন? হ্যাঁ।
1: আচ্ছা, সবজির ক্ষেত্রে এটা কি?
0: সবজির ক্ষেত্রে দেখুন, সবজির ক্ষেত্রে আমরা মানে ফুলকপি বা বাঁধাকপি বা টমাটো এগুলাগুলি কেটে বীজ বের করে তারপরে করতে পারি। তবে ফল শাক সবজিতে ঘরোয়া পদ্ধতিতে, ফল মানে সবজিতে আপনার ঘরোয়া পদ্ধতিতে বিশেষ আমরা উপকারে করতে পারি না, তার জন্য আমরা সেই হিমঘরের উপরে নির্ভর করে থাকি। তথাপিও আমরা দেখেছি যে লেবু এবং আপনার আনারসকে টুকরো টুকরো করে যদি আমরা 3% চিনির দ্রবণে বা 3% মানে লবণের দ্রবণে রেখে দিতে পারি, তাহলে সেটা 1 থেকে 1.5 মাস রেখে দিতে পারি। তবে ঘরোয়া পদ্ধতিতে আমরা এখনও বিশেষভাবে উন্নত হতে পারি নাই। তার জন্য আবারও বলছি, যারা কৃষক দাদারা আমার কথা শুনছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করেন, আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেব, আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করার পরে আপনাদেরকে সম্যকভাবে বুঝিয়ে দেব।
1: আচ্ছা, তো ওটা শুনিয়া নিশ্চয়ই কৃষক দাদারা খুবই উপকৃত হইবা, দাদারার তো না দিদিরা বেশি উপকৃত হইবা। হেনে দাদাই তো বাজার হরিয়া আনিয়া দিলাইলা, দিদির অহন দায়িত্ব হইছে ওটাইনরে থামাইয়া গুছাইয়া রাখা, ফসলনি রান্তানি খাইতানি ওটাইন। আচ্ছা তো দাদা, আমি এটার মধ্যে কি আলোচনার আরো কিছু কি বাকি রইছে নিতে?
0: এখন প্রশ্ন হচ্ছে যে এই যে লবণ প্রয়োগ বা তেল প্রয়োগ বা চিনি প্রয়োগ, আমি প্রথমেই বলছিলাম সেটা কিন্তু আপনাদের নির্দিষ্ট পরিমাণে দিতে হবে, যে হেরফের যদি হয় অসুবিধা হবে। আর আপনারা যেখানেই আমরা দেখেছি যেখানে আপনি আচার করবেন বা মুরব্বা করবেন বা জামজেলি করবেন, সেইখানের পরিবেশটা আগেই বলছিলাম আমি, পরিবেশটা আপনার পরিষ্কার থাকতে হবে, সেখানে কোনো নোংরা প্রবেশ করতে পারবে না। এটা কিন্তু আমাদের এগ্রিকালচার হর্টিকালচারের প্রথমেই যে আপনার প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটাকে আপনাকে মানতে হবে। তা না হলে তার মধ্যে থেকে বিভিন্ন জীবাণু, আমি বললাম ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস প্রবেশ করে ফল ও সবজির রাসায়নিক গঠনকে বিনষ্ট করে নেয়। বিনষ্ট করার পরে সেখানে ভালোর জায়গা আপনার খারাপ হয়, সেখানে পচনটা আরও দ্রুত হয়, এবং সেটা যদি রেখে দেই তারপর সেখানে বিষক্রিয়া হয়, পরবর্তী সময় আমাদের আরও শরীরের বিভিন্ন উপশম হতে পারে। তার জন্য প্রথমেই বলি সেটা সুস্থ এবং স্বাস্থ্যসম্মত জায়গাতে আমরা সংরক্ষণ ব্যবস্থা করব।
1: আচ্ছা, ও যে পরিষ্কার জায়গার কথা কইলা, কাপড় সুপড়ও কিন্তু পরিষ্কার হওয়া দরকার,
0: পরিষ্কার তো হতেই হবে। হ্যাঁ,
1: নোংরা কাপড় পরিয়া ওটা দরলা আতুত না দুইয়া দরলা তে কিন্তু এই জিনিসটি ভালা থাকে না,
0: ভালো থাকবে
1: এটা হয়তো আমরা কৃষক দিদিরা জানোইন, তারপরেও আমি আবার মন হরিয়া দিলাম। আচ্ছা, তো আর এটার মধ্যে আপনি কইছেন ট্রেনিং নেওয়া,
0: ট্রেনিং
1: আমরার এই কথা তারা শুনবা, এর পরেও তারার একটা ট্রেনিং এর ব্যবস্থা আপনারা করতে পারবা?
0: পারবো আমরা।
1: আচ্ছা, আপনারার লগেই যোগাযোগ।

0: যোগাযোগ করতে পারে।
1: আচ্ছা, তো ট্রেনিং করলে কি তো আপনারা সার্টিফিকেট টুকেট দিবা?
0: নিশ্চয়ই আমরা সার্টিফিকেট দেবো। ট্রেনিংয়ের যে আসা যাওয়ার খরচ, সেটা যদি আপনি নাগিচড়াতে হয়, নাগিচড়া আমাদের স্টেট হোটেল রিসার্চ ইনস্টিটিউশন, সেখানে যে হয় ওইখানে থাকার ব্যবস্থা আছে, আসা যাওয়ার যে ভাড়া সেটা আমরা বহন করব। আর যদি সেটা কুমারঘাটে হয়, কুমারঘাটে বিভিন্ন ধরনের শাক সবজি ফল মাশরুম ইত্যাদি ট্রেনিং দেওয়া থাকে। আমাদের এখানে আছে এসএনটি, মানে স্টেট আপনার এখানে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ব্রাঞ্চ আছে আপনার কুমারঘাটে, সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা আছে। গুরুনগরে আমার ডেপুটি ডিরেক্টর অফিস আছে, আমাদের বিভিন্ন জায়গাতে গ্রাম সহায়ক কেন্দ্র আছে, বিএলডব্লিউ অফিস, ভিলেজ লেভেল ওয়ার্কার যে অফিসগুলো আছে সেসব অফিসে যোগাযোগ করবেন, আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব।
1: আচ্ছা, তো ওটা তো আমরা আপনার রেডিওর মারফতে জানাইলাম কৃষক দাদা বা দিদিরারে, তারা শুনবা, তারা নিশ্চয়ই আপনার লগে যোগাযোগ করবা। তো আইজ আসর শেষ কর্ম অন আপনার এই মূল্যবান বক্তব্য বা মূল্যবান আলোচনার লেগিয়া আপনারে অনেক অনেক ধন্যবাদ দাদা, আবারও নমস্কার জানাইয়া।
0: নমস্কার।
1: আর আসর তনে আইজ উঠি যাইরাম গিয়া গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

0: প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষানো কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লাগাতার প্রয়াসরত হে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতি কো আধুনিক আর কিষানো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যায়।
3: ছোটা কিষান বনে দেশ কি শান, ইয়ে হামারা সপনা। দেশ কে 80% সে জ্যাদা কিষান এসে হ্যায় জিনকে পাস 2 হেক্টর সে ভি কম জমিন হ্যায়। অব দেশ মে ইনি ছোটে কিষানো কো ধ্যান মে রাখতে হুয়ে

এতক্ষণ শুনলেন কৃষাণবাণীর অনুষ্ঠান, আকাশবাণী কৈলাসহর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: সঞ্জা কাহাম আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো তিনি নিহরনি কগ্রক পান্ডা তিনি চেংদ্রবন খনার জাগান আসো আসইনি খাতুমা পান্ডাও সেলাসা সানাইংখা শম্ভুচরণ দেব বর্মা
1: আসো আসিনি খাটংমা পান্ডাও তিনি সেলাসানে গেরাম কঠমা সাইখানার মানে শম্ভুচন্দ্র দেব বর্মা
2: থাকুন বউ মাসি নিসিম কাচারমানি তিনি ফাইশু পাইশু তিনি খে নেন চুন কেরাম কঠমা খানাই আসলে কুতলি মাংলা থাকু তাই মিঞ্চা বয়ার
3: আহান তা থাকু শুনলে তিনি জাস কে পা কেরাম কঠমা ফাজে সাইমা খানা না
4: বরবে মা লাই খেনা সেই কেরাম কঠমা মা খানা নানি
3: তো থাকু জে নে মান মানি
4: নগ্ন তাম সানাই ছেলে রনি সাইখানার চিন্তা
2: ছেলে সানপান সাইখানার দি
4: আং ছেলে সাপান ওলদা ন ছেলে নখলে তং না দি
2: ইয়া থাকু
3: থাকু
4: স্ম ছেলে সাপান কসু মার যাচ্ছে আনি কথমা রখে
3: বুতে আবার থাকু বাহাই
4: তাই তামসে আগেও বড়ি রান্দি মাসা তংমানি বসা মাসা পুষি তংমানি অব বসালা ছেলের হম্বা ছেলের আবস ছেলের তাই সানা মতে বন মাইছুল সে তুগুই মাসার বুমা হাবা দা থানো মাই দা তুগুই সার ন ইয়াং পাইলে সগলিয়া দা বুমা খেবা সালচেগে তাম খা বুমা ও তাই সগলিয়া সাতং বো সাতং সেদা হাইন হাবানি ফাইকাঙ্কে থুজাক মান ফাইকা সালচে সালনি আপতে থুজাক মান খেবা বুমা ও জল যা খাতা সালচেগে এই না আংতে পুষি মালিয়া থাংজে নং যে যেখানে মাছ ও আর থাংজে আংতে নন চারি মালিয়া হনে আবো সালচে সালনি আপতে হনজাক আংকে বব থাঙ্কা নংখরি সালচেগে
3: বিয়া থাঙ থাকু ব
4: থাঙ্কা আয়াং দৈমা রকুঙ্গ থাঙ্গি থাংমং থাংমং থাংমং আই যে তুই পাই আসাক থাঙে আয়াং থাঙে হাব দুই বখর থাঙে আসুগুই দং মাই তো খুঁজাকা

0: 간부 갔다
1: 맞아라 간부 갔다 거인
0: 타문이 부가 타고 와봐
1: 아버 부카 비니 떡라 마사동 빈 떡라는 제메스 니만나이 아버는 그게 뭐 라이저 각사를
0: 아 타고 오 제라든 떡라는 메스
1: 니만나이 떡라는 메스 니만나이 아
2: 홀로 갔다 온거 타고
1: 하여게 저디 메스 니마야 한게 빈 디니 뭐 사커마 카티 나이 하이다고 한게 앞팅 한게 라자 라고 비그노 파이 사베겨 셀러사
0: 아
1: 라자 타이 돌부어 bin tokla masa tonghun apno jodi mesini mangkhe bo
0: just khakse nai
1: des khakse nai tai mesini mai angla bin arse ako
0: thang chelen khati ma
1: chelen khati ma tongi sine nge bihna phai sa ba kyang ke to bhik sa ka apan bagi da nang wana ta wana di na nang somi ma to thangri rajan sai di nin tokla tong nai nge bihna sa ga ta hai nang burni man nai be nang thangla je ang sa won nang hai kin tongla কুনতাওয়ানা দিন
0: থাকো সেলাসান বিহি সেলাসান সাইখানার কথা
1: সাইখানার কথা হঙ্গে সেলাসা থাংজাগা হঙ্গে অ দিন তারিখ ফাইকা হঙ্গে সেলাসা বিহি গুথাং লগিও
0: হুম
1: থাংগাং কা সেলাসা তাম তক্সে জিগন তে বিহি গরি মন আবন তলাং থাং থাংগাং কে রাজা সঙ্গে মনি ছগাতা বুগসে নি নে অ তক অ তক্সেলা আন তকলাবাই মেসেন হগনাই হঙ্গে রাজা কে লোভ নাংখা বিহি ননুগই তাইসা থোপ রখাঙ্গন চাকিন কটমা আঙি থাঙ্গা আহাইকে সোগলাইমাং সোগলাইমা রাজন তকলা সিয়ানি থাঙ্গা যে আফুর কেব রাজ তো তগরা আছে খাগাই মারে সিনি অর দেখছে দেশ কে তাম খাইকে ব হায়াক সেলেসা নং আং নন হরওয়া
0: অ থাকুকে ও তক ওয়ালের ফুরকে রাজানি
1: সিয়ানি থাঙ্গা
0: সিয়ানি থাঙ্গা
1: ই সিয়ানি থাঙ্গি রাফুর কে রাজ তাম খাইকে ব রাজাবলে বিন কগ তংলি এটা ব তাম খাইকে আফুরকে এই সেলেসে সেলেসা হাইয়াকো আহে রাজ্য মানন কিষেন দা দেশ চালক না কিষেন দা ননাং নাইগের না বপতি নিনি এক
0: থাকু বিন ওয়ানসু মঙ্কে জাস্ট কে পনা পনা মেসেন
1: না মেসেন নাই
0: হাম পাগে বকতা তাই সে ওয়ানসু
1: ওয়ানসু বি গতা হঙ্গে রাজনি কক তো কেব গসি মিয়া গসি ফাইজাও কা হঙ্গে বিহিগ না ফাইকে সাজাও কা মুনা তাম খাইছি নাই রাজা তো যে অবস্থা বিনার সেলেন খাতি খাঙ্গে তো নম সেলেন মা খাতিছি নাই মিন তো আপতি সে উদ্দেশ্য হঙ্গে ফাই সাবাইয়া বিহিগে বিকায় নং তাওয়ানা দে আং তংলানে কাচকুন তাওয়ানা দি এ শেলে জায়গা তাই থুই মুক্তি থাংলিয়া আছে বিহিগ আক
0: আছে
1: আ তাও আবো আগিলে দ টক্সিকন সাবন তরখা হল আছে বসতে সানন যে তিসানানি
0: আমতে খাইরে যাও
1: আমতে খাইরে কা তাই সে আলবাই জাগো বুঝন হুম
0: আমার খসানান বাজে
1: আলবাই জাগো হল সারে নাই আপনি তিসাই মাংসে নং হাই গেছে দেশ মান নাই
0: পা আছে ক কতক থাকো না
1: ক কতুর ওখা
0: হুম ভগবান মাসিছে কগলে
1: থুইসাইছে মুক্তি থাংলিয়া বিয়েকে সান্তনার তা তাওয়ান দে নাং তঙ্গ কবি কবি রাজন বীরেন্দ্র ফাই হাই আলবাই দেবসে হল সারির ফাইলা হাই হঙ্গে বিহিক তাম ও আগে বুমা সঙ্গ সরি কাতা ও আমায় বাবু আগে আং যে তগ্রি ফাইমানি আবো ব্যাবং তিনি রাহ নাংথেন অর রাজনী যে সত্যন আং নার মান নাংথেন রাজন মেসেনই সেলেসান বা রাজ্য মান নাংথেন হানাই বুমা সোনো নুং খাতা নুংকে কবি সর্ব সাগানি হাইবিকা তক যে আছে ফাইয়ে বাইসে ন হরওয়া আবা হরসেন হর খসা ভাই বস্তা হাই না হাই দাইকলাং থাকা
0: বস্তা সুবং রূপাকে থাকো
1: বিন্দার থাং রাজা না সাইকে আঙ্গে রাজা আফুর কেলে তাইব বজ লিখেতা সেলেসান তো তা বুথারি খিপ না হাইনে বুথা নাঙ্গে বুই দেশ জাগলাক হঙ্গে তাম খাইনাই সাউকা হাইয়াকো সেলেসা রাজাকে বিঘ্ন লোভ নাংসে রাজা তো আং সেলেসেন কক না আবগিন সাইয়ানি তমানি অ সুকবা সাকবা রক গাঙ্কে আব খানাই দাওলো দা বিয়াং তাম জানিং লাই তং না তাম ওয়ান সই তং না
0: ইয়া থাকো আমতে

আসনাঙ্গাই সাময় থাকি হাতালেন ফাজে হাতল থানি সাইজলে থানি বুড়ি বেখা সর সর আয়ালে লগে সঙ্গে অদাজ কমদ জান মায়ালে বুড়েছ বাব বুড়াস নসারে হর ও মায়ালে।

আশোক জোড়া মঙ্গলক্ষ্মী দেববর্মানী খরাঙ্গ যাদনী রেসাব যা রেসা মঙ্খানা রাজা খা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখ্যা তিনি হরনি ককবরক পান্ডা যতনানো হরকাহাম

এতক্ষণ শুনলেন গকপুরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। পশ্চিমবঙ্গে আজ নবগঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। 35 জন নতুন মন্ত্রী শপথ নেওয়ার সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 41। 22তম অনূর্ধ্ব 20 এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে 10টি সোনাসহ 19টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা কথা বলেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তিক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষে যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। তিনি বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন।

0: উভয় পক্ষই নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সে দেশের প্রেসিডেন্টও আশ্বস্ত করেছেন।
1: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the president has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
0: তিনি জানান, মায়ানমার ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং ভারতের সঙ্গে 1643 কিলোমিটার সীমান্ত বর্তমান। ভারতের প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতির অন্যতম অঙ্গ এই দেশ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $200 কোটি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউং লাইনকে স্বাগত জানান। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেন, দুদেশের মধ্যে অভিন্ন বৌদ্ধ ঐতিহ্য এবং শতাব্দী প্রাচীন মানুষে মানুষের যোগাযোগ ভারত মায়ানমার সম্পর্কে উষ্ণতা এনেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে মায়ানমারকে ভারতের গেটওয়ে বলেও উল্লেখ করে রাষ্ট্রপতি মুর্মু মায়ানমারের প্রতি ভারতের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। 6 মাস আগে এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। নতুন দিল্লিতে আজ শ্রী গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার একটি বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
2: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার ওপর কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদি বলেন, ভারত ওমান সেপা কিভাবে ভারতীয় রপ্তানিকারকদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের স্বার্থ সুরক্ষিত এবং দুদেশের মধ্যে অভিন্ন অগ্রগতি সুনিশ্চিত করবে তার বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এটিতে প্রতিটি ভারতীয় নাগরিকের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে উন্নত দেশগুলির সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সরকারের প্রচেষ্টার উপর আলোকপাত করা হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলে সমুদ্র আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেছেন। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি এবং গত বছর অক্টোবরে হওয়া প্রথম আলোচনা অনুযায়ী সহযোগিতা বৃদ্ধিকে স্বাগত জানান। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ক্ষেত্রে যৌথ ঘোষণাপত্র আরও জোরদার করতে প্রধানমন্ত্রীর দায়বদ্ধতার প্রশংসা করেছেন দুই নেতা। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার 27টি আসন এবং 3 রাজ্যের বিধান পরিষদের 16টি আসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, আজ থেকেই মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আগামী 18 জুন ভোটগ্রহণ হওয়ার কথা। মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ চলবে 8 জুন বিকেল 3টে পর্যন্ত। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখবেন সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিকরা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন। রাজ্যসভার 24টি আসনে নিয়মিত দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, যোগান অব্যাহত রাখতে তেল বিপণন কোম্পানিগুলি অত্যন্ত কার্যকরভাবে খুচরো আউটলেটগুলিতে পেট্রোল ও ডিজেল সরবরাহ করে চলেছে। এলপিজি সরবরাহের বিষয়ে তিনি বলেন, গত 3 দিনে অথেন্টিকেশন কোডের মাধ্যমে 1,22,00,000 সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে গেছে।
3: डोमेस्टिक एलपीजी घरेलू कुकिंग गैस के संबंध में पिछले 3 दिनों में 1,21,00,000 बुकिंग्स रिसीव हुई हैं, उसके अगेंस्ट 1,22,00,000 डिलीवरीज की गई।

0: गई हैं और 95% डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई हैं।
1: এদিকে এলপিজি ডিলারশিপ ও ডিস্ট্রিবিউটরশিপ দেওয়া নিয়ে জনসাধারণের কাছে পাঠানো একটি ইমেইল সরকার আজ ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, info@lpgvitarakchayan.in এই অ্যাড্রেস থেকে পাঠানো ইমেইলের সঙ্গে আদপে এলপিজি ডিস্ট্রিবিউটরশিপের কোনো সম্পর্ক নেই। এ ধরনের বিভ্রান্তিকর কোনো মেইলের জবাবে ব্যক্তিগত তথ্য, অর্থ প্রদান এবং কোনো রকম লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে আজ নবগঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনাথ রবীন্দ্র লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী ও 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 41। উল্লেখ্য, চৌঠামে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নেন আরও 5 মন্ত্রী। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে জল্পনা চলছিল। গত সপ্তাহে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া চূড়ান্ত হয়। ডাক্তারি স্নাতক স্তরে ভর্তির জন্য অবিভিন্ন প্রবেশিকা নিট পরীক্ষার পদ্ধতি নিয়ে দায়ের হওয়া একটি আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। বর্তমানে চালু থাকা কাগজ কলম পদ্ধতির বদলে কম্পিউটারের মাধ্যমে ওই পরীক্ষা নেওয়ার আবেদন জানানো হয়েছিল। 2 বিচারপতি PS নরসিমহা এবং অরবিন্দ কুমারের বেঞ্চ জানিয়েছেন, আগামী 21 জুন নির্ধারিত নিট ইউজি পরীক্ষা কম্পিউটারে নেওয়ার কোনো প্রশ্নই নেই। NTA আগের পরীক্ষা বাতিল হওয়ায় ইতিমধ্যেই একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আগামী 27 জুলাই মামলার পরবর্তী শুনানি। নির্মাণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির ফলে ভারতের শিল্পোৎপাদন হার গত বছর এপ্রিলের তুলনায় চলতি বছরে 4.9% বৃদ্ধি পেয়েছে। কর্মসূচি রূপায়ণ মন্ত্রক জানিয়েছে, সংশোধিত শিল্পোৎপাদন সূচকের উপর ভিত্তি করে তৈরি করা এই সংখ্যানে দেখা গেছে, চলতি এপ্রিলের নির্মাণ ক্ষেত্রে রেকর্ড 6.2% বৃদ্ধি হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে বিকাশ ঘটেছে প্রায় 5%। এই প্রথমবার গ্যাস সরবরাহকে শিল্পোৎপাদন সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমন কল্যাণপুরের শেষকৃত্য আজ মুম্বাইতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গত রাতে তাঁর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 89 বছর। মারাঠি ভাবগীত এবং হিন্দি চলচ্চিত্র জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব সুমন কল্যাণপুরের মৃত্যুতে সংস্কৃতি জগতে শোকের ছায়া। 22তম অনূর্ধ্ব 20 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 10টি সোনাসহ 19টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, এই অসাধারণ সাফল্যে ভারতের তরুণ খেলোয়াড়দের দক্ষতা এবং দৃঢ় সংকল্প প্রতিফলিত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আং লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সেপা চুক্তি আজ কার্যকর হয়েছে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। খবর শেষ হল। এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। রাত আটটায় লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় বিশ্ব দুগ্ধ দিবস এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। অতিথি পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক, সাক্ষাৎকার গ্রহণে বিদিশা রায়। বিষয় বিশ্ব দুগ্ধ দিবস, বিশ্ব দুগ্ধ দিবস এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। অতিথি পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক, সাক্ষাৎকার গ্রহণে বিদিশা রায়। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বাণী দেববর্মা তিনি ককতমা বুবাক রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তাই মায়ানমারনি রাষ্ট্রবক্রক ও মিন অং ফ্লাইং।

ইসনি রংবিশিনী কক চাব বাজে তো হাসিনী মান থায় রমজাক্ষা খক সারা দক চি চুকু রোজাক চুকু চিনে রাসাই নইচি বা সাই রং বাই মুং খক সারা থামচি চুকু রোজাক ব্রৈচি বা রাসাই বাচি চুকু সাই রং মেয়র মোচাং মজুমদাই আগরতলা আউলিনি কতালতাই লুকু হামক্রাই রোজাক খলাইতি সানা নাহারী সামুং তাঙ্গই তঙ্গ পৌর নাইক্রাই হেনি শাখা আবন নাহারী বাজে তো কিচাস্তক নাংকুংমা কক চাপ তনি যাক্ষা আগরতলা ন ফেক মুংকার যাক আউলিস নাম তিসানা সামুং বতাঙ্গ নাহার যাক্ষা আউলি ও বাতৈনি তৈ দায়িত্ব থাক তংমা হলি রেনা ও কাটাখালনি স্নাম ফিরমুং সামুং তাই হাওড়া তুইমা স্নাম

0: নিজাক্ষা আগরতলা নফেক মুংকারজাক আউলিস নাম তিসানা সামং বতাঙ্গ নাহারজাক্ষা আউলি ও বাতই নিতই দায়িত্ব বোথাক টংমা হলিরেনা ও কাটাখাল নি স্নাম ফিরমুং সামং তাই হাওড়া তুইমা স্নাম ফিরমুং নি ককচাব্য তিসা জাক্ষা আগরতলা পৌর নাইখ্রে নি চেতন বাই স্নামই তিসা জাকমা সিভিল সাক হামনক দায়িত্ব ন চেঙ্গি রোজাগান বিগ্রা তাই শাকচুগিয়া নুখুংনি লোকরক কাইমুং নখবই জুদা জুদা হদা তাই নুখুংনি পান্দারক লাইতি সাকে কিচা রাংমারি বাইখ্লাইমানা তুইন নাহারই নাইখ্রাইনি বাকতই আউলি ও খুংসা কাইলাইবার নক স্নামই তিসানা ককচাব তনি জাক্ষা বাজেট অবতাই বসাখা পুর নাইখ্রাইনি সামুং কাহাম খ্লাইনা ও নাইখুংনি বাকতই খক সারা রোজাক রাংনি বন্ড হাতি ও রা ককচাব্য তিসা জাক্ষা আউলিনী দুর্গা চমুনি লেক চমুনি হাতি জিবি হাতি তাই বর্ডার গুল চক্কর হাতি নক কতাল তাই নাইথক খ্লাই জাগানো বাটে ও পুর নাইখ্রাইনি কাইচুকু পুরা ওয়ার্ড হাবানগ কতাল খ্লাই স্নামই তিসানা ককচাব্য নাহার জাক্ষা নাইখ্রাইনি ব্যাবাক পুরো ওয়ার্ড হাবানগ পুরো অল জমা নারকনা সেব্য খ্লাই জাগাই দঙ্গ হাসতে ও পুইলা তাবুক ন আঙ্গুর কতই থাইরমা আমজক নাইমা ও মানমারি কাহাম মানখা কয়লা শহর হুকবা শৈশিমুং সেন্টার এবা কে বি কে নাবার্ড নি রাং পুইসা চুবাচু মানমা বাই থাংনাই বিসিনি আগস্ট আল কে বি কে নি বাই থাংচি বা শতক হাওয়া আঙ্গুনি ফাংসারা কাইজাকমানি কিসাসে তালনি বিশিঙ্গন আবু ফাংরক বুথাই থাইখা কসম তাই কখরাং ও দাল নি পালিনি আঙ্গুর কতই খনাদি আবনতই ককমুং গাইসা
1: কয়লা শহরনি শৈশিলাম কেন্দ্রনি শৈশিকরং রকনি চাইতক মুম্বাই কাহাম মানমারি মাংখা আঙ্গুর হুকবার খ্লাইমাও ও কাহাম মানমারি মানমানি ককতমা বসং বেরেম থাংসগৈখা হাস্তেও আঙ্গুর হুকবার খ্লাইয়ী চাসামুং মানখা মহারাষ্ট্র পুনেনি ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপস নি ডিরেক্টর তাই শৈশিকরং রক ও তালন কয়লা শহর বেড়াইমাও ফাইয়ানো বরক আঙ্গুর হুকবারনি দাল বিদাল বাবাইনতই ককলাম সালাইয়ানো বাই থাংনি চাইতক মুম্বাই ও কাহাম মানমারি মানে খা তংথকজা কয়লা শহর হুকবার শৈশিলাম কেন্দ্রনি শৈশিকরং ডক্টর
2: দেখা গেছে যে যেসব আঙ্গুর মিষ্টতা লাভ করেছে তা আগামী দিনে আমরা গভর্নমেন্ট রিকমেন্ড করব কৃষকদের হাতে তুলে দিই, কিন্তু আরো বছর দু বছর আমরা এই রিসার্চ কন্টিনিউ করব, কারণ আমরা আরো 18টা জাত ত্রিপুরা রাজ্যে নিয়ে আসছি, নাবার্ড ফান্ডিং দিচ্ছে এবং ডাইরেক্টরেট অফ হর্টিকালচার গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাদের আর্থিক সহায়তা প্রদান করেছে।
1: চেরি নাইকরং রকনি খাকামং শালচি শালকা আমচাইনি নকবার তুইবারও আঙ্গুর হুকবাবো ও চাসামং হুকবারনি বাবায়ও কতাল লাম্ফিও গই রেখা বানিয়ারক যাক আঙ্গুর থাইরিমা চেংজাখাই হুকবার খ্লাইনাই রকনি আজি মুং বাংমানি লগে লগে হাস্তে হুকবার রাং থংবক রাগ অঙ্গানো কয়লা শহরনি আঙ্গুর হুকবারনি ও চাসামং চেরি নাইমাও কাহাম মানমারি মানমা সিমিয়া আবো হাস্তেনি হুকবাবো কতাল হুকবার তে কতাল লাম্ফিও গই রেখা কক্তমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা।
0: প্রদেশ সিকলা কংগ্রেস রুংনি মানথাই রায়দা নই সাইচুকু রোজাক বিদ্যাজ্যোতি নক হবই ব্যাবাক হাফাংনি তাই হাফাংনি গসিমুং মানজাক রং নগ রাংখকসা নাইয়া উই রংনি সেপচল খ্লাইনা সানমুং নারক্ষা প্রদেশ সিকলা কংগ্রেস কাশকু নীলকমল সাহাতিনি আগরতলানি ককতুমা থমনাই রংনি থুম অকক্তমা রেখা বসাকা ফেকমুং নক এবেঙ্গি নাংমানি ইয়াপ্রি নাহারমা বেবাকসা সামুং মানথগ্রেনা থাইনি সেপস নামনা বাগৈ প্রদেশ সিকলা কংগ্রেস নি বেখাকি হাস্তে হাফাংনি থানি সানমুং নারাক জাক্ষা বুস্কাং লুকু লেখামুংনি তিয়ার অংমানো রগৈ তিনি আগরতলানি হাফাংনি নারওয়াই তংথাই নগ সালথামনি লয়খ্লাইমুং শিবির চেঙ্গি রোজাখা সালথাং ত্রিপুরা হাংখর নাইকল ফাংনি চেতন বাই নুখুংনি মুংরেম তাই তংথাই নগ রুকজাক লুকু লেখামুংনি বেচেপন তৈ লয়খ্লাই রোজাখা লয়খ্লাইমুং শিবির লুকু লেখামুং রায়দা ককথুম থুমনানি রায়দা তাই আরো থাঙ্গি দারা গনাং সামুং খ্লাইথানি চায়াক রিখে ককথুম রমানি তাই কাহামকে সামুং খ্লাইনা বাগি শুক্রবি কগলাম সাজাক্ষা আইএমডি নি তিনি সেকাংবাইরানি ককতুমান রগই গুজরাট কেরল মাহে লক্ষদ্বীপ নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা উড়িষ্যা কর্ণাটক তামিলনাড়ু পুডুচেরি তাই সালথাং মধ্যপ্রদেশ কবাং ওয়াতি ওয়াউই মানহনি হজাক মুংরেখা ভারতী নবার তৈবার নাইখুং ইয়াংগো আগরতলা নবার তৈবার নাইখুংনি বেখাতে সাজা খা বুস্কাং দামনি চিব্রিয় হাস্তেনি সালচি উনকুটি তাই ধলাই হাংকর ফেরাংকি কবাং ওয়াতি ওয়াইমান খনাসালনি সাকানি তুংমারি থামচিরক ডিগ্রি তাই খামানি নৈচিসনি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙানো তিনি সালনি সাকানি তুংমারি টংমানি থামচিব্রি দশমিক ডক ডিগ্রি তাই খামানি নৈচিসনি দশমিক থাম ডিগ্রি সেলসিয়াস পাইথগ কক্তমা বুবাগ্রক তাইসা পরিফিওয়া মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তিনি মায়ানমারনি রাষ্ট্রবক্রক উমিন অংলাইং নিবিসিং তিনি বখাক নৈনি কগলামংখা পিএম সনিধি তাংবুতাঙ্গ তিনি বিশি ডক পুংখা হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি মধ্যপ্রদেশ নি রাইসেন হাংখর রামসিয়া কামি হাকতর গনাঙ্গে খ্যাত বাঁচাও অভিযান সামুং বতাঙ্গ চেঙ্গি রেখা আগরতলা পৌর নাইখ্রেনি মেয়র দীপক মজুমদার তিনি পৈলা ই বাজেট পেশ খ্লাইজাক্ষা ককতমা তিনি নিবাগৈ অরণ্য পাইখা উল্লি ককতমা আওয়াইঙ্গানে খনাফুং দামসি সতী ব্রিচিওয়া

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আগরতলা পুর নিগম 2026-27 অর্থ বছরের জন্য 975 কোটি 91 লক্ষ টাকার বাজেট পেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পিএম স্বনিধি প্রকল্প পথ ব্যবসায়ীদের আর্থিক অন্তর্ভুক্তি ও স্বনির্ভরতার সুযোগ বাড়িয়েছে। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশব্যাপী ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অন্তত 25% জমিতে প্রাকৃতিক চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন। এবারে বিস্তারিত সংবাদ। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ 2026-27 অর্থ বছরের জন্য পুর নিগমের বাজেট অধিবেশনে 975 কোটি 91 লক্ষ 2000 টাকার বাজেট পেশ করেছেন। 5 বছর মেয়াদের চলতি পুর নিগমের পরিচালক কমিটির এটাই হল শেষ বাজেট অধিবেশন। পুর নিগমের মেয়র শ্রী মজুমদার সাংবাদিকদের জানান, বাজেটে নতুন কোনো কড়ারূপের প্রস্তাব নেই, তবে বাজেটে সামগ্রিক ঘাটতি রয়েছে 97 কোটি 67 লক্ষ টাকা। তিনি বলেন, পুর নিগমের ইতিহাসে এই প্রথম ই বাজেট পেশ করা হয়েছে। পৌর মেয়র দীপক মজুমদার জানান, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব প্রাপ্তি ধরা হয়েছে 169 কোটি 92 লক্ষ 25 হাজার টাকা, রাজস্ব ব্যয় 139 কোটি 45 লক্ষ 59 হাজার টাকা। এর ফলে 30 কোটি 46 লক্ষ 66 হাজার টাকা রাজস্ব উদ্বৃত্ত অর্জিত হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে মূলধনী ধরা হয়েছে 805 কোটি 1 লক্ষ 10 হাজার টাকা। এক্ষেত্রে মূলধনী ব্যয়ে 836 কোটি 45 লক্ষ 43 হাজার টাকা। সামগ্রিকভাবে প্রস্তাবিত বাজেটে মোট প্রাপ্ত ধরা হয়েছে 974 কোটি 93 লক্ষ 35 হাজার টাকা, মোট ব্যয় 975 কোটি 91 লক্ষ 2000 টাকা। এর ফলে সামগ্রিক ঘাটতি দাঁড়াবে 97 লক্ষ 67 হাজার টাকা। মেয়র শ্রী মজুমদার বলেন, আগরতলা শহরকে একটি আধুনিক ও নাগরিক স্বাচ্ছন্দ্যময় করে তোলার উদ্দেশ্য নিয়ে কাজ করছে পুর নিগম। এই উদ্দেশ্যে বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। আগরতলাকে মশামুক্ত শহর হিসেবে গড়ে তোলার কর্মসূচি নেওয়া হয়েছে। শহর থেকে বৃষ্টির জল দ্রুত নিষ্কাশনের জন্য কাঁটা খালকে পুনরায় সংস্কার ও খনন করার পাশাপাশি হাওড়া নদীকেও সংস্কার করার প্রস্তাব করা হয়েছে। আগরতলা পুর নিগমের উদ্যোগে গড়ে তোলা সিভিল হাসপাতাল খুব শীঘ্রই চালু করা হবে। এই হাসপাতালের বহির্বিভাগ অর্থাৎ ওপিডি পরিষেবা শুরু হবে বিকেল বা সন্ধ্যা থেকে। গরিব ও দুস্থ পরিবার ও যেন বিয়ে বা অন্যান্য সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের জন্য স্বল্প মূল্যে বাড়ি ভাড়া পেতে পারেন, সেই উদ্দেশ্যে নিগমের পক্ষ থেকে শহরে একটি বিয়ে বাড়ি নির্মাণের প্রস্তাব করা হয়েছে বাজেটে। তিনি জানান, পুর নিগমের উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে নিগমের পক্ষ থেকে 100 কোটি টাকার বন্ড বাজারে ছাড়ার প্রস্তাব করা হয়েছে। শহরের দুর্গা চৌমোহনী, লেক চৌমোহনী বাজার, জিবি বাজার ও বর্ডার গোলচক্কর বাজারের আধুনিকীকরণ ও সৌন্দর্যায়ন করা হবে। বাজেটে পুর নিগমের 9টি পুর ওয়ার্ড অফিস নতুন করে তৈরি করার প্রস্তাব করা হয়েছে। নিগমের সব পুর ওয়ার্ড অফিসেও পুর কর জমা রাখার ব্যবস্থা করা হচ্ছে। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু ও উড়িষ্যায় এই একটি করে রাজ্যসভা আসনের উপনির্বাচনের বিজ্ঞপ্তিও আজ জারি করা হয়েছে। আজ থেকে 8ই জুন দুপুর 3টে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই জুন। আগামী 18ই জুন ভোট গ্রহণ ও ভোট গণনা অনুষ্ঠিত হবে। পিএম স্বনিধি প্রকল্প আজ 6 বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকল্পটির ভূয়সী প্রশংসা করে বলেন, এটি পথ ব্যবসায়ীদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এবং তাঁদের আর্থিক অন্তর্ভুক্তি ও স্বনির্ভরতার সুযোগ বাড়িয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্প আস্থা, মর্যাদা ও ক্ষমতায়নের প্রতীক। 2020 সাল থেকে এখনও পর্যন্ত প্রায় 1 কোটি 12 লক্ষ ঋণ বিতরণ করা হয়েছে এবং প্রায় 75 লক্ষ উপভোক্তা এর সুবিধা পেয়েছেন। তিনি আরও জানান, এই প্রকল্পে ডিজিটাল লেনদেনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং সরকার এই প্রকল্পের মেয়াদ 2030 সালের মার্চ পর্যন্ত বাড়িয়েছে। আসন্ন জনগণনার প্রস্তুতি হিসেবে আজ আগরতলার সরকারি অতিথিশালায় 3 দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে গৃহতালিকা ও আবাসন সংক্রান্ত জনগণনা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া

0: হচ্ছে। প্রশিক্ষণে জনগণনার পদ্ধতি, তথ্য সংগ্রহের নিয়ম এবং মাঠ পর্যায়ে কাজের কৌশল সহ তথ্যের নির্ভুলতা ও গুণগত মান বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রদেশ যুব কংগ্রেস শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী বিদ্যাজ্যোতি সহ সমস্ত সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে অবিলম্বে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছে। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, নেশার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। রাজ্যের ডিগ্রি কলেজে ভর্তির জন্য অনলাইনে ফর্ম পূরণের জন্য আরও 5 দিন সময় বাড়ানোর দাবি জানিয়েছে এসএফআই। আজ এই দাবিতে সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন দেবের নেতৃত্বে এক প্রতিনিধিদল উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলার রামশিয়া গ্রামে দেশব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন। এই কর্মসূচিটি এক মাস ধরে চালু থাকবে। এর লক্ষ্য হল কৃষি জমি রক্ষা করা এবং কৃষকদের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা। অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে শ্রী চৌহান বলেন, ক্ষেত বাঁচাও অভিযানের উদ্দেশ্য হল মাটি ও কৃষি জমি রক্ষা করা। তিনি কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার সীমিত করার জন্য অনুরোধ করেন। কৃষি বিশ্ববিদ্যালয় ভারতীয় কৃষি গবেষণা পরিষদ, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা এই প্রচার অভিযানে অংশ নেবেন। কৃষকদের মাটি পরীক্ষা, সয়েল হেলথ কার্ড, প্রাকৃতিক চাষাবাদ, সারের সুষম ব্যবহার এবং জল সংরক্ষণের কৌশল সম্পর্কে তথ্য দেওয়া হবে। এই প্রচার অভিযান চলাকালীন কৃষকদের সরকারি প্রকল্পগুলির সহায়তাও দেওয়া হবে। এর মধ্যে রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি, শস্য বিমা প্রকল্প, কিষাণ ক্রেডিট কার্ড এবং কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচি। রাজ্যে প্রথমবারের মতো মিষ্টি আঙুর চাষে গবেষণামূলক সাফল্য অর্জন করেছে কৈলাসহর কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কেভিকে। নাবার্ডের আর্থিক সহায়তায় গত বছরের আগস্ট মাসে কেভিকের নিজস্ব 1500 জমিতে রোপণ করা হয়েছিল আঙুরের কলম করা চারা। মাত্র কয়েক মাসের মধ্যে সেই গাছে ফলন হয়েছে কালো ও সবুজ দুই রঙের সুস্বাদু মিষ্টি আঙুর। একটি প্রতিবেদন।
1: পুষ্টিভরা মিষ্টি আঙুর সবুজ কিংবা কালো, ফলন যদি নিজের গাছে মন করে দেয় ভালো। প্রথম চেষ্টায় আঙুর ফল টক হলেও সমস্যা থাকে না, কিন্তু প্রযুক্তি ছুঁয়ে রাজ্যে এবার ফুলেছে মিষ্টি আঙুর। সৌজন্যে কৃষি বিজ্ঞান কেন্দ্র কৈলাসহরের বিজ্ঞানীদের সনিষ্ঠ প্রয়াস। এই সাফল্যের খবর পৌঁছে গেছে জাতীয় স্তরেও। মহারাষ্ট্রের পুনেতে ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপস এর অধিকর্তা বিজ্ঞানীরা চলতি সপ্তাহেই কৈলাসহরে আসছেন। তারা আঙুর চাষের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও মতামত দেবেন। তবে নিজেদের প্রয়াসের সাফল্যে আত্মবিশ্বাসের ছোঁয়া পাওয়া গেল কৈলাসহর কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান বিজ্ঞানী ডক্টর রতন দাসের কথায়।
2: দেখা গেছে যে যেসব আঙ্গুর মিষ্টতা লাভ করেছে তা আগামী দিনে আমরা গভর্নমেন্ট রিকমেন্ড করব, কৃষকদের হাতে তুলে দিই। কিন্তু আরো বছর দু বছর আমরা এই রিসার্চ কন্টিনিউ করব, কারণ আমরা আরো 18টা জাত ত্রিপুরা রাজ্যে নিয়ে আসছি। নাবার্ড ফান্ডিং দিচ্ছে এবং ডাইরেক্টরেট অফ হর্টিকালচার গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাদের আর্থিক সহায়তা প্রদান করেছে।
1: বিশেষজ্ঞদের মতে উত্তর পূর্বাঞ্চলের আবহাওয়ায় আঙুর চাষের এই সাফল্য কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। বাণিজ্যিকভাবে আঙুর উৎপাদন শুরু করলে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি রাজ্যের কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। তাই কৈলাসহরে আঙুর চাষের এই সাফল্য শুধু একটি গবেষণার সুফল অর্জন নয়, বরং রাজ্যের কৃষিতে নতুন ফসল ও নতুন সম্ভাবনার বার্তা। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদকক্ষ থেকে সুবন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: কৃষিমন্ত্রী রতনলাল নাথ দেশব্যাপী শুরু হওয়া ক্ষেত বাঁচাও অভিযানের অংশ হিসেবে কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অন্তত 25% জমিতে প্রাকৃতিক চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন। আজ বিলুনিয়া মহকুমার রাজনগর ব্লক এলাকায় 3,12,00,000 টাকা ব্যয়ে নির্মিত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, কৃষকদের বিভিন্ন সরকারি সুবিধা ও কৃষি যন্ত্র সরবরাহের ফলে রাজ্যে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া কৃষিমন্ত্রী আজ বিলুনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের পাশে 1,94,00,000 টাকা ব্যয়ে নির্মিত কৃষি উপ অধিকর্তার কার্যালয় এবং বিসি নগরে 3,11,29,000 টাকা ব্যয়ে নির্মিত আরও একটি এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের

0: উদ্বোধন করেন। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দু তিন দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলম ও তামিলনাড়ুর কিছু অংশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ও দুটি রাজ্যে বর্ষার আনুষ্ঠানিক প্রবেশের জন্য অনুকূল আবহাওয়া রয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে আগামী 6 ও 7 জুন ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর ঊনকোটি এবং ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। আগরতলা পৌর নিগম 2026-27 অর্থ বছরের জন্য 975 কোটি 91 লক্ষ টাকার বাজেট পেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পিএম স্বনিধি প্রকল্প পথ ব্যবসায়ীদের আর্থিক অন্তর্ভুক্তি ও স্বনির্ভরতার সুযোগ বাড়িয়েছে। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশব্যাপী ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অন্তত 25% জমিতে প্রাকৃতিক চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: শুনলেন কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন পড়াশোনা।
2: শুরু করছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় দশম শ্রেণীর বিজ্ঞান। পড়াবেন শিক্ষক শ্রী রূপক দেবনাথ।
3: হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো আশা রাখি। লাস্ট ক্লাসে আমরা তড়িৎ নিয়ে আলোচনা করেছিলাম, তড়িতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আমরা তড়িৎচালক বল ভিও প্রভৃতিগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এখন শুরু করব যে ওহমের সূত্র এবং রোধ। দেখো খুব ইম্পর্ট্যান্ট এখন যে ইয়েটা, ওহমের সূত্র বলতে কী বোঝায়, পরীক্ষাতে আসবেই, প্লাস যখন 11-12 সায়েন্স নিয়ে পড়বে তখন কিন্তু খুব দরকারি। এইবার দেখো ওহমের সূত্র, মনে রাখবে সবাই যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। দেখো বোঝা গেল না, যে কোনো উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ ওই পরিবাহীর প্রবাহ মাত্রার সমানুপাতিক। অর্থাৎ বিভব প্রভেদ যদি, বিভব যদি দুই প্রান্তের এক প্রান্তের বি এ হয়, অপর প্রান্তের যদি বি বি হয়, আর বি এর তড়িৎ বিভব বেশি, বি এ বেশি, বি এ গ্রেটার দেন বি বি হয়, তাহলে ওই বর্তনীর মধ্য দিয়ে যে যদি তড়িৎ প্রবাহিত হয় আই, তাহলে বি এ মাইনাস বি বি প্রপোর্শনাল টু আই, ওইটাই হচ্ছে ওহমের সূত্র। বি এ মাইনাস বি বি প্রপোর্শনাল টু আই, বা আমরা ভি এ মাইনাস বি বি রে লিখতে পারি। শুধুমাত্র এই ডিফারেন্সটাকে যদি আমরা ভি ধরি তাহলে ভি প্রপোর্শনাল টু আই। এইবার এখানে একটি ধ্রুবক আমাকে ব্যবহার করতে হবে, সেই ধ্রুবকটা হচ্ছে বি ইকুয়াল টু আই আর, বি ইকুয়াল টু আই আর, যেখানে আর একটি ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় পরিবাহীর রোধ। মনে রাখবে এই রোধটা আবার খুব ইম্পর্ট্যান্ট, যে রোধ কী বা ওহমের সূত্র থেকে কীভাবে রোধের সংজ্ঞা দেওয়া যায়। তাহলে দেখো আমরা এখানে ওহমের সূত্রটা হচ্ছে তাহলে বি ইকুয়াল টু আই আর, যেখানে বি বিভব প্রভেদ, আই তড়িৎ প্রবাহ মাত্রা, আর হচ্ছে পরিবাহীর। এইবার লেখচিত্রের সাহায্যে কীভাবে আমরা ওহমের সূত্র প্রকাশ করব। আমরা যদি গ্রাফ আঁকি, একদিকে আই একদিকে ভি নিয়ে যদি গ্রাফ আঁকি, তাহলে দেখো একটি মূলবিন্দুগামী সরলরেখা হয়, মূলবিন্দুগামী সরলরেখা, মানে মূলবিন্দু থেকে সোজা একটা সরলরেখা হবে, যেটাকে আমরা বিআই বা ওহমের সূত্রের লেখচিত্র

এইবার ওহমের সূত্র, এখানে কিছু কিছু পদার্থ আছে যেগুলি ওহমের সূত্র মেনে চলে, সেইগুলিকে বলবো আমরা ওহমীয় পরিবাহী, আর যেগুলি ওহমের সূত্র মেনে চলে না সেগুলিকে বলবো অহমীয় পরিবাহী। যেমন আমাদের যে ধাতুগুলি যেগুলি আছে লোহা তামা, এগুলি হচ্ছে অহমীয় পরিবাহী, এগুলি ওহমের সূত্র মেনে চলে। আর কিছু কিছু পদার্থ বলেছিলাম যেমন অর্ধপরিবাহী পদার্থ সিলিকন জার্মিনিয়াম, এগুলি ওহমের সূত্র মেনে চলে না, ওইগুলিকে অহমীয় পরিবাহী বলা হয়। এবার ওহমের সূত্র থেকে কিভাবে আমরা রোধের সংজ্ঞা দেব, দেখো ওহমের সূত্র থেকে আমরা, ওহমের সূত্র আমরা জানি বি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু কি হবে, আর ইকুয়াল টু বি বাই আই, অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় ওই পরিবাহীর, এটা হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের। আর এমনিতে রোধ, দেখো এমনিতে রোধের সংজ্ঞা একটু অন্যরকম, যে কোনো পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহী যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ মাত্রা বাধা পায়, ওই পরিবাহীতে যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ মাত্রা বাধা পায় সেই ধর্মকে বলা হয় পরিবাহী রোধ। রোধের একক হচ্ছে সিজিএসএ স্ট্যাট ওহম বা ইএসইউ, আর এসআইতে হচ্ছে ওহম। মনে রাখবে রোধের এসআই একক ওহম, পরীক্ষাতে আসবে এটা একটা প্রশ্ন। এইবার পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে ওই প্রশ্নটা আবার ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। এক নম্বর হচ্ছে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, যদি প্রস্থচ্ছেদ এবং সময় অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর প্রপোর্শনাল টু এল। দুই নম্বর হচ্ছে পরিবাহীর যদি দৈর্ঘ্য এবং উষ্ণতা বা প্রস্থচ্ছেদ দৈর্ঘ্য যদি এবং উষ্ণতা যদি স্থির থাকে তাহলে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, দ্যাট ইজ আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ, এর সাথে ব্যস্তানুপাতিক, আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ, ওইটাকে ব্যস্তানুপাতিক ধরা হয়। তাহলে দেখো দৈর্ঘ্যের সমানুপাতিক, প্রস্থের ব্যস্তানুপাতিক, এছাড়া পরিবাহী রোধ উপাদানের উপর নির্ভর করে, পদার্থের উপাদানের উপর নির্ভর করে। তাহলে এই দুইটাকে মিলে আমরা আর প্রপোর্শনাল টু লিখতে পারি এল বাই এ, আর প্রপোর্শনাল টু এল বাই এ, যেখানে একটি ধ্রুবক নেব সেই ধ্রুবকটাকে বলা হয় র। দেখে নেবে র কীভাবে লেখা হয়, র অনেকটা পি এর মতো, একটু লেসটা বাম দিকে বাড়বে, ওইটাকে বলা হয় র, আর র উকার র, যেটা একটি ধ্রুবক, এই ধ্রুবককে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক বা রেজিস্টিভিটি, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। এছাড়া রোধ উষ্ণতার উপর নির্ভর করে, ওইটাও পরীক্ষাতে আসে, মনে রাখবে রোধ উষ্ণতার উপর কীভাবে নির্ভর করে, অর্থাৎ উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, উষ্ণতা কমলে রোধ কমে। তবে কতগুলি পদার্থ আছে, কার্বন অথবা সিলিকন জার্মিনিয়াম অর্ধপরিবাহী পদার্থ, ওইগুলি কিন্তু উষ্ণতা বাড়লে রোধ কমে। এছাড়া আবার আলোর উপরেও ডিপেন্ড করে, যেমন সেলেনিয়ামের উপর যদি আলো পড়ে সেলেনিয়ামের রোধ কমে যায়, ঠিক আছে। তাছাড়া দেখো রোধের আবার শ্রেণীবিভাগ আছে, রোধের শ্রেণী সমবায়, রোধের সমান্তরাল সমবায়, কতগুলি রোধকে যদি আমরা শ্রেণীতে যুক্ত করি, শ্রেণীতে বলতে কী হয় জানো নি, রোধগুলি দেখবে তোমরা প্র্যাকটিক্যালি দেখার ব্যবস্থা আছে ক্লাসের মধ্যে, দেখবে একটার যদি এক প্রান্তের সঙ্গে অপরটির, মানে প্রথমটির প্রথম প্রান্ত দ্বিতীয়টির শেষ প্রান্তের সঙ্গে, আবার দ্বিতীয়টির প্রথম প্রান্ত তৃতীয়টির, দ্বিতীয়টির শেষ প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্ত, এভাবে যুক্ত করা হয় তাহলে যে সমবায় পাওয়া যায়, মানে প্রথমটির প্রথম দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, প্রথমটির দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্ত থেকে তৃতীয়টির প্রথম প্রান্ত, এইভাবে যোগ করে যে সমবায় পাওয়া যায় তাকে বলা হয় পরিবাহীর শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায় হচ্ছে, মানে অর্থাৎ আমরা লিখতে পারি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট ডট ডট। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো কতগুলি রোধের এক প্রান্ত এক বিন্দুতে এবং অপর প্রান্তগুলি যদি অপর বিন্দুতে যুক্ত করা হয় তাহলে যে সমবায় পাওয়া যাবে ওইটাকে বলা হবে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ওয়ান বাই আর

ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সটে আমরা চলে যাচ্ছি রোধাঙ্ক কি, স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি, ইংলিশ টার্মগুলিও মনে রাখবে। তাহলে রোধাঙ্ক হচ্ছে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যে রোধ, বা পরিবাহীর মধ্যে যে রোধ, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর যে রোধ, ওই রোধকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক। রোধাঙ্কের একক কি, ওহম সিজিএসে হচ্ছে ওহম সেন্টিমিটার, সিজিএস দরকার নেই, জাস্ট হচ্ছে ওহম সেন্টিমিটার অথবা ওহম মিটার। রোধাঙ্কের একক হচ্ছে ওহম সেন্টিমিটার বা ওহম মিটার। এখন পরীক্ষাতে আসে তামার রোধাঙ্ক 1.76 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার বলতে কি বোঝায়, অথবা আসতে পারে 1.76 × 10⁸ ওহম মিটার বলতে কি বোঝাও। তুমি কীভাবে লিখবে যে তামার রোধাঙ্ক যত দেওয়া থাকবে অত ওহম সেন্টিমিটার বা ওহম মিটার বলতে বোঝায় যে এক সেন্টিমিটার দৈর্ঘ্য এক বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তামার তারের রোধ 1.76 × 10⁻⁶ ওহম, অথবা যদি মিটারে থাকে তাহলে ওয়ান মিটার দৈর্ঘ্য ওয়ান বর্গমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তামার তারের রোধ অত ওহম, এইভাবে লিখে নেবে। তাহলে রোধাঙ্ক হলো, এবার যে জিনিসটা আমরা সেটা হচ্ছে অ্যামিটার এবং ভোল্টমিটার কি, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যামিটার ভোল্টমিটার। দেখো অ্যামিটার হচ্ছে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপের যন্ত্র হচ্ছে অ্যামিটার, আর তড়িৎচালক বল পরিমাপ করার বা সরি ভোল্টেজ পরিমাপ করার, বিভব প্রভেদ পরিমাপ করার যন্ত্র হচ্ছে ভোল্টমিটার। তড়িৎ প্রবাহ পরিমাপ করার যন্ত্রকে বলা হচ্ছে অ্যামিটার, আর বিভব প্রভেদ পরিমাপ করার যন্ত্রকে বলা হচ্ছে ভোল্টমিটার। অ্যামিটার বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, আর ভোল্টমিটার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। মনে রাখবে অ্যামিটার এবং ভোল্টমিটারের পার্থক্যটা পরীক্ষাতে আসে, অ্যামিটার ভোল্টমিটারের পার্থক্য। এবার যে জিনিসটা আমরা, যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল খুব ইম্পর্টেন্ট জিনিস, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ প্রবাহের তাপীয় ফল বিজ্ঞানী জুল সর্বপ্রথম লক্ষ্য করেন বলে তার নাম অনুসারে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের যে সূত্রগুলি, সূত্রগুলিকে জুলের সূত্র হিসাবে প্রকাশ। তাহলে দেখো জুলের সূত্রগুলিকে একসাথে, কিন্তু আমরা তিনটা সূত্র আছে, তিনটা সূত্রকে আমরা একসাথে জুলের সূত্র বলবো। প্রথম সূত্র হচ্ছে যদি সময় এবং প্রবাহীর রোধ অপরিবর্তিত থাকে, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহীর মধ্যে উৎপন্ন তাপ ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। কোনো পরিবাহীর যদি রোধ এবং প্রবাহের সময়ও পরিবর্তিত থাকে, তাহলে প্রবাহিত উৎপন্ন তাপ প্রবাহের বর্গের সমানুপাতিক, এক নম্বর সূত্র, দ্যাট ইজ এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। দুই নম্বর হচ্ছে যদি প্রবাহের সময় এবং প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ প্রবাহের রোধের সমানুপাতিক, এইচ প্রপোর্শনাল টু আর। তিন নম্বর হচ্ছে যদি প্রবাহের রোধ এবং প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু টি। তিনটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। প্রপোর্শনাল টুটাতে আমরা একটা ধ্রুবক ব্যবহার করব, সেই ধ্রুবকটাকে আমরা যদি কে বলি, তাহলে এইচ ইকুয়াল টু কে আই স্কোয়ার আর টি। কে ইকুয়াল টু আবার লেখা হয় ওয়ান বাই জে, যেখানে জে হচ্ছে জুল তুল্যাঙ্ক। এক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে এই কে এর মান 0.24 লেখা হয় ধ্রুবকটাকে, আর এসআই পদ্ধতিতে কে ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এসআই পদ্ধতিতে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আর সিজিএস পদ্ধতিতে এইচ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি। তাহলে জুলের সূত্রে বোঝা গেল। এবার জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ, জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ আমরা বাস্তব ক্ষেত্রে জুলের সূত্রে আমরা প্রয়োগ করি। প্রথম হচ্ছে আমরা যে ইলেকট্রিক হিটার

করি। ইলেকট্রিক হিটারটা হচ্ছে এই জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ। আমরা যে বৈদ্যুতিক ইস্ত্রি ইউজ করি বাড়িতে, যে ইস্তারি যে দেই ইস্তারি, এই ইস্তারিতে আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল ইউজ করি, বা বৈদ্যুতিক ভাল্ব যেগুলি আছে এগুলিও এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ। এখন এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসে, প্রশ্নটা হচ্ছে বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা। আমরা বৈদ্যুতিক হিটারে যে তার ব্যবহার করি তার নাইক্রোম তার ব্যবহার করা, অর্থাৎ ক্রোমিয়াম, নিকেল এবং আয়রন, এই তিনটার সংকর ধাতু। এই সংকর ধাতুর রোধাঙ্ক গলনাঙ্ক খুব বেশি, ফলে তড়িৎ প্রবাহিত বেশি হলেও ওই তার পুড়বে না, গলবে না, এবং রোধাঙ্ক বেশি হওয়াতে বেশি পরিমাণে তাপ সে সংগ্রহ করতে পারবে, অর্থাৎ সে সহজে নষ্ট হয়ে যাবে না, বেশি পরিমাণ তাপকে স্টোর করতে পারবে। তাই আমরা এই ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করি। সেম প্রশ্ন আছে, আমরা যখন ইয়োপ ব্যবহার করব, ইলেকট্রিক বাল্ব ব্যবহার করি, ইলেকট্রিক বাল্বে কিন্তু টাংস্টেনের তার লাগানো থাকে, টাংস্টেন, টাংস্টেনও আছে, টাংস্টেনও আবার তার রোধাঙ্ক গলনাঙ্ক খুব বেশি, এর ফলে সে সহজে গলবে না এবং সে বেশি পরিমাণে তাপ দিতে পারবে। এই জন্য আমরা টাংস্টেনের তার ব্যবহার করি ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে। এবার যে জিনিসটা দেখো নেক্সট, আমরা যেটা সেটা হচ্ছে এই বৈদ্যুতিক যে যন্ত্রপাতিগুলি আমরা বাড়ি করে ব্যবহার করি এগুলিতে কিন্তু একটা ফিউজ ব্যবহার করা হয়, ফিউজ যেটাকে বলা হয় বৈদ্যুতিক ফিউজ। বৈদ্যুতিক ফিউজ কেন ব্যবহার করা, কোনো কারণে বাড়ি করে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয় তখন কিন্তু তড়িতের যন্ত্র, আমাদের বাড়িঘরের যে যন্ত্রপাতিগুলি আছে, টিভি বলো ফ্রিজ বলো, এই সবগুলি নষ্ট হয়ে যেতে পারে। তাই কোনো কারণে যদি বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই যে ফিউজের তারটি আছে ওটা অটোমেটিক জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে, এর ফলে বাড়ির যে যন্ত্রপাতিগুলি আছে ওইগুলি নষ্টের হাত থেকে রক্ষা পাবে, অর্থাৎ বাড়িতে আগুন ধরার সম্ভাবনা থাকে, আগুন ধরবে না। কী কারণে, তার গলনাঙ্ক খুব কম থাকে, অর্থাৎ কম হওয়ার অর্থ হচ্ছে সে একটু বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হলেই সে গলে যাবে। তাই বাড়িতে দেখবে একটা চীনামাটির কাটআউট বলে, কাটআউটের মধ্যে একটা কম গলনাঙ্ক বিশিষ্ট তার লাগানো হয়, যেটা সীসা এবং টিন দিয়ে তৈরি করা হয়, সীসা এবং টিনের সংকর ধাতু ওইটাকে, এর ফলে দেখবে আগুন লাগার সম্ভাবনা থাকে না। নেক্সট আসছে আমরা যে জিনিসটা, ওইটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি এবং ক্ষমতা, খুব ইম্পর্টেন্ট জিনিস বৈদ্যুতিক শক্তি এবং বৈদ্যুতিক ক্ষমতা। এমনিতে তোমরা যে শক্তি পড়েছ কোনো বস্তুর মধ্যে, আমরা কোনো বস্তুর কাজ করার যে সামর্থ্য সেই সামর্থ্যকে বলা হয়, এমনিতে যে শক্তি পড়েছ তোমরা কোনো বস্তুর বা ব্যক্তির কাজ করার সামর্থ্যকে তার শক্তি বলা হয়। কিন্তু তড়িতের ক্ষেত্রে কোনো তড়িৎ যন্ত্রের যে কার্য করার সামর্থ্য সেটাকে বলা হয় ওই তড়িৎ যন্ত্রের শক্তি, শক্তির একক, তড়িৎ শক্তির একক। আগের ক্ষেত্রে যে শক্তির একক পেয়েছ জুল, এক্ষেত্রেও তড়িৎ শক্তির একক হচ্ছে জুল। আর তড়িৎ ক্ষমতা যেটা, দেখো তড়িৎ ক্ষমতাটা হচ্ছে আমরা যে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। এই ক্ষেত্রে কোনো একটা তড়িৎ যন্ত্রের যে কার্য করার হার, এই হারকে বলা হয় তড়িৎ ক্ষমতা। এর একক হচ্ছে জুল পার সেকেন্ড, বা আমরা ওয়াট বল দিই, ওয়াট। মনে রাখবে পরীক্ষাতে আসে তড়িৎ ক্ষমতার এসআই এককটি কি, তড়িৎ ক্ষমতার এসআই এককটি হচ্ছে ওয়াট, জুল পার সেকেন্ড বা ওয়াট। এবার ওয়াট কি, ওয়াট হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে যদি কোনো পরিবাহীর দুই প্রান্তের বিয়োগ প্রবেশ যদি 1 ভোল্ট হয় এবং তার মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে তার ক্ষমতাকে বলা হয় 1। এবার ওয়াট ঘন্টা কি, মনে রাখবে একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা শক্তির ব্যবহারিক প্রয়োগ, ওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, এগুলি হচ্ছে শক্তির ব্যবহারিক প্রয়োগ বা বাণিজ্যিক প্রয়োগ। ওয়াট ঘন্টা হচ্ছে যদি 1 ওয়াটের কোনো বৈদ্যুতিক বাতি 1 ঘন্টা চলে তাহলে যে শক্তি ব্যয়িত হয় তাই হচ্ছে ওয়াট ঘন্টা। আর কিলোওয়াট ঘন্টা যেটাকে বলা হয় বিওটি ইউনিট,

বোর্ড অফ ট্রেড ইউনিট, পরীক্ষাতে আসে বিওটির ফুল ফর্ম কি, বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটা কিন্তু বাণিজ্যিক একক হিসাবে ধরা হয়। আমাদের বাড়িঘরে যে আমরা

এতক্ষণ শুনলেন শিক্ষা বিষয়ক অনুষ্ঠান পড়াশোনা আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ।

এই গান কানের সাথেই শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: exporters on 98% of Oman's tariff lines. India and Australia to enhance defense industrial collaboration in futuristic technology research. Malaysia joins countries banning social media use by children below 16. And orange alert for thunder squall issued for Rajasthan, Gujarat, West Madhya Pradesh, Odisha and coastal Andhra Pradesh till tomorrow. That is all in the news at 9. Good night.
1: এতক্ষণ শুনলেন ইংরেজি সংবাদ আকাশবাণী কৈলাসহর। এখন শুরু হচ্ছে বাংলা আধুনিক গান, শিল্পী প্রতিমা ব্যানার্জী।

এই গান গানের সাথেই শেষ হলো বাংলা আধুনিক গান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী রাজন সাজন।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। শিল্পীরা ছিলেন পণ্ডিত রাজন সাজন মিশ্র, আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে কিছুক্ষণের মধ্যে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ সুনিশ্চিত করতে প্রাপ্ত বন্দোবস্ত করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। এদিকে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করেছে। মালয়েশিয়া সোশ্যাল মিডিয়ায় 16 বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। 35 জন নতুন সদস্যকে মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত 4-1 গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউং লাইং আজ দ্বিপাক্ষিক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তারা কথা বলেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তিক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষে যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। বিদেশ সচিব বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করে বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সে দেশের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন।
1: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the president has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
0: তিনি জানান, মায়ানমার ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং ভারতের সঙ্গে 1643 কিলোমিটার সীমান্ত বর্তমান। ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরের নীতির অন্যতম অঙ্গ এই দেশ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $200 কোটি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইংকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও মায়ানমারের মধ্যে কয়েক শতাব্দী পুরনো গভীর বন্ধন রয়েছে। ভারত মায়ানমার কৌশলগত সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের প্রবেশদ্বার। মায়ানমার একমাত্র আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশ যার সঙ্গে ভারতের স্থলসীমা রয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শ্রী লাইংকে অভিনন্দন জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে সে দেশের নবগঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওষুধ, যন্ত্রপাতি এবং কৃষিজাত পণ্যের মতো ক্ষেত্রে ভারত মায়ানমার বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে বলে রাষ্ট্রপতি মন্তব্য করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। 6 মাস আগে এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। নতুন দিল্লিতে আজ শ্রী গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার এক বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
2: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
0: এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার উপর কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কিভাবে ভারতীয় রপ্তানিকারকদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের স্বার্থ সুরক্ষিত এবং দুই দেশের মধ্যে অভিন্ন অগ্রগতি সুনিশ্চিত করবে তার বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলের সমুদ্র ও আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে,

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আং লাইং

0: বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি এবং গত বছর অক্টোবরে হওয়া প্রথম আলোচনা অনুযায়ী সহযোগিতা বৃদ্ধিকে স্বাগত জানান। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও দেশে জ্বালানি, খাদ্যশস্য, সার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে আজ আন্তঃমন্ত্রক বৈঠকে উপভোক্তা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব অনুপম মিশ্র বলেন, খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ভারত অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। দেশে খাদ্য সরবরাহের পরিস্থিতি নিয়ে শ্রী মিশ্র বলেন, চলতি ভূ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। খাদ্যশস্যের উৎপাদন হয়েছে রেকর্ড 3,766 লক্ষ মেট্রিক টন। এদিকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। যোগান অব্যাহত রাখতে তেল বিপণন কোম্পানিগুলি অত্যন্ত কার্যকরভাবে খুচরো আউটলেটগুলিতে পেট্রোল ও ডিজেল সরবরাহ করে চলেছে। এলপিজি সরবরাহের বিষয়ে তিনি বলেন, গত 3 দিনে অথেন্টিকেশন কোডের মাধ্যমে 1,22,00,000 সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে গেছে।
1: घरेलू कुकिंग गैस के संबंध में पिछले 3 दिनों में 1,21,00,000 बुकिंग्स रिसीव हुई हैं, उसके अगेंस्ट 1,22,00,000 डिलीवरीज की गई हैं और 95% डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई है।
0: ইসরায়েল লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করেছে। বেইরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে তারা নতুন করে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস যৌথভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। বেনিয়ামিন নেতানিয়াহু একে সংঘাতের নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। হিজবুল্লাহ গোষ্ঠীর বারংবার অস্ত্রবিরতি লঙ্ঘন এবং ইসরায়েলি শহর ও নাগরিকদের উপর হামলার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে দুই ইসরায়েলি নেতা জানিয়েছেন। বেইরুটের দক্ষিণাঞ্চলীয় জেলা দাহি এতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর আঘাত হানার জন্যও সামরিক বাহিনীকে তারা নির্দেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে দাহি এর অধিকাংশ বাসিন্দা শহর ছেড়ে পালিয়েছেন। হিজবুল্লাহর শক্ত এই ঘাঁটিতে প্রচণ্ড যানজট ও বিশৃঙ্খলায় জনজীবন বিপর্যস্ত। উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের শতাব্দী প্রাচীন ডিউ ফোর্ট দুর্গ দখল করার একদিন পর দাহি এর উপর এই হামলা চলে। এদিকে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্ত পরোক্ষ আদান প্রদান বন্ধ রাখার কথা জানিয়েছে। তেহরানের মধ্যস্থতাকারী দল ইসরায়েলের সামরিক তৎপরতা বৃদ্ধিকেই এর কারণ বলে জানিয়েছে। কূটনৈতিক যোগাযোগের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে সামরিক সংঘাতে লিপ্ত হয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় তাদের একটি ড্রোন গুলি করে নামানোর প্রেক্ষিতে একে আত্মরক্ষার্থে আক্রমণ বলে দাবি করেছে। মালয়েশিয়া শিশুদের মধ্যে সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার বয়স ভিত্তিক বিধিনিষেধ আরোপ করেছে। আজ থেকে কার্যকর হওয়া নতুন আইনে 16 বছরের কম বয়সীদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাইবার বুলিং, ক্ষতিকারক কন্টেন্ট এবং অনলাইনের প্রতি আসক্তি রুখতে এই উদ্যোগ। নিষেধাজ্ঞা অমান্য করলে কোম্পানিগুলিকে 1,00,000 রিংগির জরিমানা ধার্য করা হবে। উল্লেখ্য, এখনো পর্যন্ত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় শিশুদের সামাজিক মাধ্যমে ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করল। আজকের প্রসঙ্গে অনুষ্ঠান আগামীকাল শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট জনদের উপস্থিতিতে 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য দাঁড়ালো 41। নতুন মন্ত্রীদের দপ্তর পরে বন্টন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ প্রত্যয় ব্যক্ত করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার নিষ্ঠা ও দায়বদ্ধতা নিয়ে জনস্বার্থে কাজ করবে। সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। নবান্নে আজ বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও অর্থসচিবকে নির্দেশ দিয়েছেন। ডিসেম্বর মাসের মধ্যে 50,000 স্থায়ী পদে নিয়োগের ব্যাপারেও তাঁদের মধ্যে কথা হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত আজ 4-1 গোলে কোরিয়াকে হারিয়েছে। জাপানের শাহরুখ আলী 1টি করে গোল করেন। এই জয়ের ফলে গ্রুপ লিগে ভারত এখনো পর্যন্ত 6 পয়েন্ট সংগ্রহ করেছে। বুধবার ভারত পরবর্তী ম্যাচে চীনা তাইপাই এর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউং লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি

0: প্রেমন মুয়াজ বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম পূর্বে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত বন্দোবস্ত করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। এদিকে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করেছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন দেশাত্মবোধক গান।

শুনলেন দেশাত্মবোধক গান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শুনলেন ইংরেজি বিশ্ব সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 2রা জুন আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল 5টা বেজে 53 মিনিটে। 5টা বেজে 55 মিনিটে শুনবেন

বন্দে মাতরম, সকাল 6টায় অমৃতবাণী, 6:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, সকাল 7টায় সুপ্রভাত, 7:15 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্রের, 7:35 এবং 7:40 স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, সকাল 8টায় সমাচার প্রভাত, 8:15 শুনবেন মর্নিং নিউজ, 8:30 নর্থ ইস্ট নিউজ ইন ইংলিশ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, সকাল 9টায় হিন্দি নিউজ বুলেটিন, 9:05 ইংরেজি নিউজ বুলেটিন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, সকাল 11টায় শুনবেন লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা, দুপুর 12:05 রবীন্দ্রসঙ্গীত, 12:30 শুনবেন নজরুল গীতি, দুপুর 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি, 1:30 শুনবেন বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 আধুনিক গান, দুপুর 2টায় শুনবেন ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন লোকগীতি, 2:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, দুপুর 3টায় হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, সন্ধ্যা 6টায় শুনবেন ঘর গৃহস্থির অনুষ্ঠান, 6:30 কিষাণমণি, সন্ধ্যে 7টায় কক্সবাজার অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্রে, 7:45 ও 7:55 কক্সবাজার সংবাদ স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শুনবেন পড়াশোনা, 8:30 শুনবেন ভয়েস মেইল অনুষ্ঠান গীতবাহার, রাত 9টায় ইংরেজি সংবাদ, 9:15 শুনবেন গজল, 9:30 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, রাত 10:10 শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:20 শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ, 10:30 আগামী দিনের অনুষ্ঠান সূচি, শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি, স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:33 হয়ে 45 সেকেন্ড, শুভরাত্রি, জয় হিন্দ।